লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পরভাই ভরা মিনিট ভকেপ চকতাংলো লাসি রেডিও কার্যারা দোয়ানা ফান নীলি প্রিয়াঙ্গাতে রাংপি কার্ডম নপা জেরসি পিনি কে চেংসিয়া ট্রান্সমিশন ইংপু পনিকলো পিনি পাই পাই নিফাই ইংকয় রাইসি ভমতা আর্নি যা মেকে বাংলাকে এফ এম ব্যান আলং পেন মেকা হার্টস ফারো ইসিরা তকবরা সিরকেপ লাপেন আকাশবাণী দীপু আজায় মেকে দোয়ান্তা নাংলিতুম নিউজ অন এয়ার আ মোবাইল অ্যাপ আলং পেন্টা আর চুলং ইকজি পিনি কন্ট্রোল রুম সাই আর পুকে দেং আবাং ভুয়া মেনকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধ দেব ডিউটি অফিসার রাখি তেরাংপি লাপেন মুনিত কাংথুম কারণে আসাইকে ক্লেম্পন আবাংকে সঞ্চিরাম টিসু

lake akashwani diphu piniya transmission a jame along pen kupipi asonamung se kerot kapar juponi chima jethandam maxina porphai trogra minute gap por nanglitum arna maphan kangduka romaluna jame angdeng along pen asona son alun arju iklongji porphai trogra minute thong gap ropho por nanglitum nili lamthe ya jame angdeng along pen lamthe ethi thini nanglitum arju iklongji পরভাই ট্রগ্রাম মেনে থা সের কে পাপর নাংলি তুম পিনিয়াসা।

lam the a jae mek ang deng long pen sar lam the arju ik long ji por phai program minute pli ke por nang li tum karbi lon bare ma jae mek ang deng long pen ason ason lon arju ik long ji por phai trok sira minute ke por nang li tum tok lang a jae mek ang deng long pen chi hu chi put arju ik long ji por phai trok sira minute pli ke por nang li tum lun che to a jae mek ang deng long pen ason ason lon arju ik long ji পরফাইনিয়ার কেবরা মিনিট থং কেবা পর নাংলি তুম কার্বি লামার জানা লুনা যায় মেঘ আং ডেঙ্গ লং পেন জুমেসেন জুমেসেন আলুন আর জু ইকলংজি পরফাই সের কেবরা মিনিট খ্রে ফ পর নাংলি তুম হিন্দি ঘজল আলুনা যায় মেঘ আং ডেঙ্গ লং পেন আসন আসন আলুন আর জু ইকলংজি পরফাই সের কেবরা মিনিট প্লি কেবরা ফ পর নাংলি তুম ইংলিশ আলুনা যায় মেঘ আং ডেঙ্গ লং পেন আসন আসন আলুন আর জু ইকলংজি পরফাই কেবরা মিনিট খ্রে ফ পর নাংলি তুম লামেরা যায় মেঘ আং ডেঙ্গ লং পেন আমি থাঙ্গাসন সে আহির জির কি হির নাংলি তুম আর্জু ইকলংজি পরফাই কেবরা মিনিট থম কেবা পর নাংলি তুম আসামিস লামার জানালুন আজায় মেঘ আং ডেঙ্গ লং পেন আসন আসন আলুন আর্জু ইকলংজি পরভাই ক্রে সিয়া পর নাংলি তুম নিঙার লোয়ালাম থে আজায় মেঘ আং ডেঙ্গ লং পেন আর নিঙার লোয়ালাম থে আর্জু ইকলংজি লাসুদেট পেনাফি সোয়ার লোয়া সে আং টং আজায় মেঘ আং ডেঙ্গ লং পেন নাংলি তুম চিহু চিপুত আর্জু ইকলংজি আর্নি দিল্লি পরফাইকে থমরা মিনিট প্লি কেবরা ফ পর নাংলি তুম গুয়াহাটি পেন কাপা চেতাক আসন আসন কার্বি আজায় মেঘ আর জু ইকলংজি পরফাই প্লিরা মিনিট থম কেবা পর নাংলি তুম ডিমাসা লিরমি আলুন আজায় মেঘ আং ডেঙ্গ লং পেন আসন আসন আলুন আর জু ইকলংজি পরফাই প্লিরা মিনিট প্লি কেবরা ফ পর নাংলি তুম বড়ো লিরমি আলুন আজায় মেঘ আং ডেঙ্গ লং পেন আসন আসন আলুন আর জু ইকলংজি পরফাই ফ পর নাংলি তুম রংরো বাজায় মেঘ আং ডেঙ্গ লং পেন চিহু চিপুত আর জু ইকলংজি পরফাই ফরা মিনিট থম কেবরাই সিয়ে পর নাংলি তুম কার্বি লুন বাড়ি মাজায় মেঘ আং ডেঙ্গ লং পেন আসন আসন আলুন আর জু ইকলংজি পরফাই ফরা মিনিট ফকেবা পর নাংলি তুম লামজের রাজায় মেঘ আং ডেঙ্গ লং পেন লামজের আর জু ইকলংজি পরফাই ট্রগা পর নাংলি তুম পিনিয়া লামজের আজায় মেঘ আং ডেঙ্গ লং পেন চিহু চিপুত আর জু ইকলংজি পরফাই ট্রগরা মিনিট থম কেবা পর নাংলি তুম হিন্দি লামারজান কালিয়ালুন আজায় মেঘ আং ডেঙ্গ লং পেন আসন আসন আলুন আর জু ইকলংজি পরফাই ট্রক্সিয়া পর নাংলি তুম কার্বি ডেট লং রিচিং হন আলুন আজায় মেঘ আং ডেঙ্গ লং পেন আসন আসন আলুন আর জু ইকলংজি পরফাই ট্রক্সিরা মিনিট খ্রে ফ পর নাংলি তুম আসামিস লামারজান কালিয়ালুন আজায় মেঘ আং ডেঙ্গ লং পেন আসন আসন আলুন আর জু ইকলংজি পরফাই ট্রক্সিরা মিনিট থম কেবা পর নাংলি তুম অক প্রাণ আজায় মেঘ আং ডেঙ্গ লং পেন চিহু চিপুত আর জু ইকলংজি পরফাই নার কেবা পর নাংলি তুম ইংলিশ আলুন আজায় মেঘ আং ডেঙ্গ লং পেন জুমেসেন জুমেসেন আলুন আর জু ইকলংজি পরফাই সের কেবরা মিনিট খ্রে ফ পর নাংলি তুম ইংলিশ আলামজের আজায় মেঘ আং ডেঙ্গ লং পেন লামজের আর জু ইকলংজি লাপেন কিজুত সি নাংলি তুম পরফাই সের কেবরা মিনিট থম কেবা পর ইনুট পেন আছে আলুন আজায় মেঘ আং ডেঙ্গ লং পেন আসন আসন আলুন আর জু ইকলংজি লাপোয়ানা পর নাংলি তুম পিনিয়া ট্রান্সমিশন আজায় মেঘ আলং পেন কপি পিয়াসন আমুং সে কেরত কাপার জুপনিক জিমা নাংলি তুম আর জু ইকলং তাংল লাকে আকাশবাণী দীফু নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই ট্রগ্রাম মিনিট ফ প্লেংজি টক টকল লাসি দেলহি পেন কাপাচিতাক ইংলিশ আলাম পেন বেরটা আর জু ইকলংপো

0: লাপনপর নাংলিতুম আর্না মাফান কাংডু কার্ডমালু নাজায় মেঘ আংডেং লংপেন আসন আসন আলুন আর্য ইকলং তাংল লাকে আকাশবাণী দীপু ননাদুন ধুয়া যায় মেঘ দামথু ইকসিনাং নীলি লামথে আজায় মেঘ আংডেং লংপেন রসনা তেরন পি লামথে ইথে ইথিনী গেজায় নাংলিতুম নন আর্য ইকলংপো তাংতে আর্য ইকসিনাং
1: আর্ডম নীলিমেন কে রোসনা তেরন পি ননীলি দা কেদো কে দীপু ইংলেং আরং ননীলি সাই ক্লেম্বম কে পের থাকি থাক জারং পিনি হাইল কে থাকে ব্যাংনা অর্ডার পোলোতে ননীলি তা থাক পিপ ব্যাংনা অর্ডার পোলোতে নীলি থাক পিপি হে থাক বানা অর্ডার দি পুষিতামে নীলি চে থাক প মিথাং চে থাক প লাপেন গুটলাত লং পুষিতামে চুথন দাম দাম প ননীলিকে ননীলি লাহাই আর সোয়ার লোকে লাহাই আকাম চট লোকে পের থাকে থাক লাহাই আকসা একলা আকাম চট লোকে লাহাই লে থাক থে তে ইলি সোয়ার লোকে ননীলি তা গুটলাত লং আলং আলং লংতামে চরজু দুন প চুথাক দুন প কেনন ব্যাং নাং তয় প ব্যাং নাং তয় পুষিতামে ননীলি থাক প লাহাই আঞ্চল লো নীলি সোয়ার লো আসাই কে ননীলি কে লাহাই আঞ্চল কে হেমতু নিশি হাই চোপাং রেং তা পের থাকে থেকে পের থাকে থাক পেন লাহাই পেন লো ননীলি হেমতু নিশি চোপাং রেং তা ননীলি কে লাহাই চলো কে নিশু নিশুমার তুমফান আন তা স্কুল চোপা দুন লাহাই তা পের থাকে থাক পেন লো ননীলি পিনি হাই তামে আলং আলং লো কচজর কচো নাম কচজর দুন দুনকে ননীলিকে পিবা হাই তাল পিবা হাই তাল ব্যাং না অর্ডার দা না অর্ডার ব্যাং দু হে ননীলি ফানকে ননীলি পিবা হাই তা থাকল ননীলি পিনি পিবা জারং ল অর্ডার প অর্ডার ব্যাং দু ননীলি থাক বমকে ননীলি থাক বম ব্যাংকে পিনি চি থাক বম ব্যাং নাং অর্ডার ল ননীলি থাক বম ব্যাংকে কার্ডম
0: লাপনাপর নাংলিতুম নীলি লামথে আজাই মেঘ আংডেং লংপেন রসনা তেরন পি লামথে ইথে ইথিনী নাংলিতুম আর্য ইকলং দাংল লাগে আকাশবাণী দীপু এসনকে নাং সট কাপচিনিয়া লামজে আর্য ইকথা আকাশবাণী দীপু আজাই মেঘ কার্যু দুঞ্জি ফান আদাব আর নিবাংতা পরফাই ট্রকসিরা মিনিট গ্যাপ পেন পরফাই সির গ্যাপ আন লাপেন আনি কাংসাম পরফাই ফপেন পরফাই ট্রকরা মিনিট থং গ্যাপ আন আকাশবাণী দীপুয়া যায় মেঘ ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেন নাংলিতুম আর্যু লঙিক জি লাপেন আকাশবাণী দীপু আজায় মেঘকে দো আন কার্যু দুঞ্জিয়া ফান আদা পরফাই ফরা মিনিট ফকেব পরপেন আজু পরফাই গ্যাপ আন এফ এম বেন আলং পেন মেগাহার্টস ফাইরই সিরা তকবরা সির ক্যাপ লাপেন নিউজ অন এয়ার আই অ্যাপ আকেরা পেন্তা নাংলিতুম আর্যু লঙিক জি লাপেন আন পার্টা কচিনি জি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন্তা নাংলিতুম আকাশবাণী দীপু আলং হুমরি দামিক দামি কেনাং সট কাপচিনি আলাম জিয়ার কে লাপানিক চটল লাকে আকাশবাণী দীপু ননাংলি তুম পিনিয়া সারলামথে আজাই মেঘ আংডেং লং পেন সারলামথে আর্য ইকলংপু চমাং আংনার কাছে তং কাইকে আমা চেথান কং মাতে থান তাং দেট আলামতা থান লেথত লেথত লামথেকে মান আর্নি সি চমাং পুয়ামেন ইনুর আমুনিত ইংনামালং ইংনার এজন চেতং লকলো লাপেন

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আজত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে।

0: এসরান্তে দো পিকলো আর জুইক নয় হো মাই মিটিংকে দোজে আর নি এলাম পাংরি পাংদন আদামাসার আর নি মাহাঙ্গে থেকা বেরটা কিথিকে জাঙা বেরটা কে জরকে নামালাম কুলারা কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
1: এনতে কোসন লপাচিনি প কোদাগল কা হোমরি দান নংজিকে
0: লা দেখলো আকাশবাণী দিফুয়া লংলো মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলংলে চিংকি জেথান বা প্রাংতা চকজি
1: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চ এন্ডো নাংসিলা
0: ওয়াং ইগনোই লাদাখ আকাশবাণী দিফুয়া লং

0: লাকে আকাশবাণী দীপু জ্যামে কে ব্যাং বম লাকে এফ এম বেন আলং পেন মেকা হার্জ ভারুই সিরা তকবরা সির ক্যাপ লাপেন জ্যামে কে তো আন্তা নংলিতুম নিউজ অন এয়ার আ মোবাইল অ্যাপ আলং পেনতা আর চুলং ইকচি ননংলিতুম টকলাং জ্যামেক আংডেং আলং পেন খন সন বে আলাংলি নুট লোথান ব্যাং লাপেন হুট ব্যাং হারমোনি বে আতুমাং বং চিহুচিপুত আর্জু ইকলংপু তোতাংতে আর্জু ইক সিনাং লাবাংসু আচিহুচিপুত
1: আফ্রাংসি আকাশবাণী ডিফু কার্জু আতুমান আফান কার্ডম পাজির কার্ডম পিনি চিহুচিপুরে যাই মেঘালং কাঁচা ফপন লাকে সার খনসন বে আলাংলি ইনুট কে এম টি মাতে কার্বি মিডিয়াম আথান বাং আনপার্টা আলাংলি কে এল টি এ মাতে কার্বি ল্যাঙ্গুয়েজ টিচার এসোসিয়েশন আলংটা লামসাই চুন বাং মাতে মেগাজিন সেক্রেটারি লাপেন আলাংলি ইনুট লামেট লামচং কাচিং হন পিক আবাং ফু লাসি পিনি কাছু ফা তেং পেন আলাংলি জিতা মেনন স্টুডিও লংসিদল কার্ডম সার
2: কার্ডম
1: টাংটি নন এলে তুম আপর পান হোক হেপিন বেন চিহু চিপুরে যাই মেঘ মানে চেং পনিক ফেলো না নাংলি ফানা কার জুপঞ্জিকে লাহে ল নাংলি কে ইনুট কার্বি সাবজেক্ট আথান বাং ল টাংটি এলে তুম আলং তিন স্কুল আলং তা থান বাং নাং লাং মা মাতে চক পোমা নাংলি রেডিও কার জোড়া তুমফান থান ইজি মা সার
2: তো লাবাং সব পোশাক নিলি ফানা কার জুপট নাল তুম এআই আর রেডিও আলং কাদুকবি ক্লেম ব্যাং ফু ব্যাং ফিতা মাস বেন হিন বেন নাং জোরো ল ইলি তুম হাই স্কুল সেকশন লাপেন এম ই সেকশন বাংকে ইলি তুম লা গভর্নমেন্ট বেন কাছে রাপলক স্কুল অনা বাংকে ইলি তুম থান বাং স্তামি কেদর প্লু মাতে আ হোম টেন লং স্তামি ইলি তুম থান বাং পেক পন এডলু পুসি নিলি চিনি দাম দেবং স্তামি ইলি তুম ইলিমেন্টারি মাতে এল পি সেকশন লং বাংকে ইলি তুম কার্বি মিডম স্কুল হোম করাসির কেপ বাংকে নন থান বাং বাহানি বাহানি পেক পন এলু ইলি তুম কার্বি লং তন মাস কাউন্সিল সি এম কাবর ইপেন জয়নি ইলি তুম থান বাং বাহানি বাহানি পেক পন টাং দলু লাপেন হোম কোর্সের কে বাংকে ইলি তুম কার্বি আ সাবজেক্ট সি কিচেং লাম চিলি পেন কে চেং লক ম্যাথস মাতে সোশ্যাল সায়েন্স লাহে আং সামি ইলি তুম কার্বি আ সাবজেক্ট মাসি ইলি তুম চে থান পান লং লু মিডম ইনস্ট্রাকশন পেন কে চেং লক সাবজেক্ট আর আর লু আন্তামি সব কার্বি আলাম আছে ইলি তুম টক পান লং লো পেন চে থান পান লং লু বনস তামি গভর্নমেন্ট স্কুল পেন কাচিরাপ কাচিরাপ লক গভর্নমেন্ট পেন কাচিরাপ লক স্কুল মিথাং জুং জুং পেন কাং পুয়া স্কুল ফান পাং পুপম পিপিন পেন গভর্নমেন্ট কাচিরাপ লক স্কুল আলং বাংকে আর যাহা স্কুল লম আংকে ইলি তুম কার্বি আর সাবজেক্ট দোলো থুয়া ফিটস তামি হালা থান বাং তুম বাং বাং খাই মাতে কার্বি লামেন কে থেকে থান থেকে তুম দুক লাসি লাহাই হালাহে হাই স্কুল বাংকে ইলি তুম কার্বি মিনাত কার্বি আ খাই ফান থান বাং কাছে তয়দুন বাংকে আকে নাং সক লাং পুজি নীলহীন বাং পুজি
1: চুরুপিক ল পুথ নালি ফানাং কার জুজি কে লাহান ল কার্বি সাবজেক্ট ক্লাস ওয়ান পেন ক্লাস ফাইভ আন কে আর জি ডিংক্লুই পেন আর দোলো লাসি কার্বি সাবজেক্ট গভর্নমেন্ট স্কুল আলং নাং দো কক পেন কাচারলি ওসো মার লাপেন ইলি তুমা খে কাচে প্রেক কপিল নাংলি কাঠেক লং
2: কার্বি আ সাবজেক্ট ইংডেং ইসি পেন ইংডেং ফ আন কে আজ ডিং ক্লুই পেন তামি দোলো লাকে আপ্রাং কে আকে তাপ পিপি আকে তাপ আমি চিনি দিন দেল তামে নন না বাংকে লাম চিলি পেন কেচিং লক হুন মিলি তাং হ লাই ইসি ইংডেং পেন হি হাফ ফ আং দেন আস তামি ইলি তুম দোলো লাকে ইলি তুম কার্বি তুম দেলে কে পঞ্চত কালি ল কার্বি আ খাই পেন কাপ্রেক আতুম পেস তামি কার্বি আং লং আরো কিন্তু আন স্কুল বাংকে গভর্নমেন্ট কাছে পেন কাছে কাছে রাবলক স্কুল আন বাংকে নন পনাং এটল লাদাখ ইসি ওসুমার লাপেন ইলে তোমার খাই আফান কপি লং নাংলি আং থেকে থেকলং নাংখার জো আদিমা বাংলা সন হেলো নীলকে পুই বাংকে ইলে তুম আপাই আপু তুমি আনু তিনটা ইংলিশ লে থেকতে হিন্দি লে থেকতে

0: mudah bang foreign language le tek tek pusi anu tenta mata.
1: Mm-hmm.
0: Jong si apa ya potum yang si foreign language, mate English, Hindi, pe oh mate itu tum dak Assam atau Ohomia le alam lahir tek nai pu mata lu pelote. Asomar pan ke garbi alam ke kita ni tan hiang helu. Laki. Te bonds dami apa ya potum yang si kepacali ni hiang he pus dami lah hala in school institution long yang si class 1 up to class 5 an garbi asap ek pon lu pelote hada ke charli leta ani hiang he tami charli nang wekpo asomar bank ke.
1: Kala.
0: Hala so kac asomar bank kacarli nang kok kajoy ni non hot ke pelthelong competitive mate nang nang mani ma bo gajpa tia din pina
1: kala
0: lasi nang mani ma gajpa tia din jong si ala karbi sabe ke la ke thekta mi thekte mate mithang local language mani mithang lam le puma tharong plote hula ko an ma gajpa tia dun ke le nang ya dim ang deng bang ke le dunun det po hala so ni kama thapen si karbi subject tame un an pen ke usumar tumang ke bo ipon po apaya pole pachali ni ang he det po tame usumar bang ke la gajpa tia nang kok kajoy ni kwan ma nang tong thekma ni tong thekma pu so kama thapen si kacharli isi hini pen ke chenglok haparo isi tang ho mate hormu amen ko las ko son son sikar bia men ma ke irma lahe tame kacharli ning hang po la dak pen si tum kar bia lam tame angkur pen kacharli ning hang lote mu thi wan tame kar bia khayalam mena amina jung jung lam kacharli bangke kan aning hang kabor id pon dopo
1: lahe lo kachi
0: lahe lo lahe lo
1: non puthot nari phan arju pon thi ji মিঠাং কারবি সাবজেক্ট দোকক পেন ইলি তুমা খেই কাচালি ওসমারা তুমপান আলে কপিল নাং লি থাইলং
0: মিঠাং কারবি সাবেক দোকক পেন ইলি তুম কারবি খাই ওসমার আতুম আলে কপিল গলং প লাকে মিনা কারবি সাবেক দোকক লো পুলতে স্কুল আলং পেন কেচেং ল কলেজ আলং আং তনাস্তমে জংসি ইলি মিঠাং কারবি সাবেক দোলো লে পুলাংতে মুহেত নিলি কি পুয়াসন থাইসি ইসি হিনি পেন কেচেং ল লা হরমুআমেন আনস্তমে ইলি তুম কাচালি পনবার সাইদো প lapen apia potomle kapacali ni hang hedet pustami ausomar tumang ke bang ban chapati pupani aning rung dunsi nang non hu ke kachapati din pina ma posi di lasi ami tham mena tum bor isi il tum ausomar pen non ke thurmi ausomar tum pustami aning rung pen mo iprang ke bang ilang stami il tum kar bia khai alam aki bang ke chandun po lalo lahelo ali ke
1: churupik la puthot nali phanar ju pontu fit pong নাংলি কে ইনুথান বাংলো আনপারটা কার্বি লামের লাম চংকা চিংহন পিক আবাং ফুলো তাংতে কুপি কোসনা বিদি পেনসি রেডিও কার জুয়ারাত মাতে সোশ্যাল মিডিয়া লং পেন কার্বি সাবজেক্ট পুথাক পাচে থাং উঞ্জি
0: তো আহল নিলি কে ইনুত কার্বি লোথান বাংলো লাপেন ইলি তোমা সাবজেক্ট মাতে কার্বি আ সাবজেক্ট পুথাক কোসন মেনসি সোশ্যাল মিডিয়া আত্রো পেন লি তুম পাচে থাংগি লাসো ব্যাংকে ইলি তুম উসোমার তুম ফান anu than lemdet anu papleng le pangbak le pangpleng le pangbak le lapua lason mangke ilitum uni chongai le chipadik to ami uni non ilitum ke claim nei plot ilitum ke thek rang tang tum intellectual tum hala tum nasi ilitum hanang nang japone social media lo ke non son doctor ke pas tang tum pasami mane engineer pas tang tum mane political leader tum son son mane epsc ke pas tang mate epsc ke pas tang hala tum nasi আমি থাং সোশ্যাল মিডিয়া নন কে সোশ্যাল মিডিয়া পাতে দোপিক আহং সাথাই দোপিক হোয়াটসঅ্যাপ পেনচেং লোক ফেসবুক পেনচেং লোক ইনস্টাগ্রাম টেলিগ্রাম হা টুইটার দোপিক আলাং তুমা টুইটার মানে আতলং তুমি কন আলং আলাং তুমেন্সি কার্বিয়া খায়ালাম মানে কার্বিয়া সাবজেক্ট আলাম আলাং তুমেন্সি পাচি থাং নাই আলাং তুমেন পাচি থাং লোতে নন কে থুরমি উই মি তুমি কাচারি দুন কদে কো আলাং তুমি হসি হিন্দি আলাম তগরং ইংলিশ আলাম তগরং আলাং তুমি পিনি আলাং তুম কে থেকলাম তগরং প্লতে নন কাচারি দুনমি ওয়ে মিকি কি মি তুমকে আলাং তুম লংসি ফলো দুন বেক মতি আবি চু দুন বেক পো লাকে মো নন মন থিবিতা চিং থরুন এলো লাকে মো নন থিতে পাছে থাং এলো নন জংসি তুম জংসি ওয়ে কি মি তুম ফান বিদি কি মি মতে লা সো সাবজেক্ট স্পেশালি লা কারবি সাবজেক্ট ফান পাচিং থর পয়ি প্লতে কে থেক তাং বাং ফু বাং ফি তুমসি intellectual tumsi ile tum phan nangja ponai alang tum social media platform pen ke chenglok chitong pilok pilak along kaching ki ke chitan pen pustami rat munu muluk ke onglong pustami ile tum phan nang japon lin nangji laan si ile tum non kachali dunni awe kimi tum tami ile tum aphan karbi subject ko pisi kanang sotma lapen kapa ponji phan ile tum bor ipon unpo aho pet ke ile tum ke thek tang tumsi nangja ponai
1: নন পুথত নালি ফানা আর জুজিকে লাইন ল নাংলি কে কার্বি সাবজেক্ট ক্লাস নাইন পেন ক্লাস টেন আতুম ফান গাইড কেতক আলং তা চেরাবদুন ইগলো তাংতে নাংলি কুপি আলি দুজি পু মাথা পেনসি নাংলি লা সোয়া গাইড কেতক লং কা চেরাবদুন ইগলো

0: আবার সাইড চলং দনপো লাকে ইসি কেমে পেকা সাব আং থেকলো লাকে ইল তুমকার বি এম আই এল মেনা লামবেন কাচারলি জং জং লামবেন কাচারলি লং ইসি কেমে সেন আং থেকলো পসি নিলি জং দাম মতে চিনি উন
1: পুথনালি ফানাং কারজি গে লাইন ল মিঠাং কারবিয়া খে চারলি ও সোমারা তুম চটকালি কারবিয়াং লং কি দো কাপ্রে কাপ্রে ও সোমারা তুমতা গভর্নমেন্ট স্কুল লং এল পি পেন এম ই লং আনকে কারবিয়া সাবজেক্ট চারলি নাং বেকলো তাংতে নাংলি লাসো পুথা কুপিসি রেডিও কার জোড়া তুম ফান থানজি
0: আহ ললাকে ইলে তুম কাউন্সিল কাবর ইপেনা জয়নি মতে আলং তুম আকা মাথা কেমিয়া জয়নি ল লাকে ইল তুম এল পি পেন কেচেং ল হা ক্লাস এইট আন এলিমেন্ট্রি আন ক্লাস এইট আনকে ইলি তুম কার্বিয়া সাবজেক্ট বা পন বেগ নেই পু আহ ওয়াং পি তাংলু কাউন্সিল তুম লাস্ট তেংসি ল গভর্নমেন্ট বেঙ্ক চেরাব ল স্কুল আনকে থানা থান পন বমলো লাপেন মেনা কার্বিয়া খাইকে লাকে মিতা পড়ি বেগলো লাপেন মেনা কার্বিয়া খাই পেন কাপ্রেক খাই সামি ইলি তোমার সাবজেক্ট বাং নাং এন্ডুন বেগ নেই পু আহো ওয়াং থু প্লট মতে হুকুম পি দেন পসি আলং তুম সামি আশাই জগ জে পেন ইলি তুম কার্বিয়া সাবজেক্ট নাং হুমদু নাং ককলো লাদাখ ইলি তুম জংদামি বাং আখাই তুমকে ইলি তোমার লাম নাংচালি দুঞ্জিয়া নিহাং হিদা তাথে পায় পু থানি তুম নিহাং হিদা তাথে বংশ তামি আলং তুম আমার্স কচুপা ওং জিয়া জয়নি মানে নন হুট কাছে পাতি নাং মা নিমা পু ল কচু পাতি হুট বাংকে আলং তুম সামি কচালি নিহাং হি দেট পুস্তামি কার্বিয়া সাবজেক্ট কেদু কক জয়নি আলং তুম তামি কার্বিয়া লাম নাংচালি দুন নাং ককলু লাসো নাংচালি দু নাং কক জয়নি আলং তুম তামি ইলি তুম দেট লং ইলি তুমা লং রি লং ইলি তুম মিনা লাম নাংচালি দুন ইলি তুমা মিনা তা বাং খাই তুম নাং থেক দুনলো ইসি হি নিপেন কচেং লক লাগে দো পেকলো ইসি আং দেং পেন হা নারকেপ আং দেং আছে ইলি তুমকে কম্পালসরি পন পেনচং দেলো মাতি ইলি তোমা খাই আলাম ইলি তোমা কার্বি আলাম সামি লাদাখ মান কাছে থাং আ প্ল্যাটফর্ম নাংচে মানলংলো
1: নন বুথনালি ফানা কার্জু পঞ্জিকে লাইনল ক্লাস নাইন লাপেন ক্লাস টেন কাচারলি মিথাং কার্বি ও সোমারা তুমা মাতা আঝাক ও সোমারা তুমকে কার্বি সাবজেক্ট চার্লি পন পে দোপ পিগলাং তাংতে লাহাই ও সোমার লাপেন আপি আপু তুম ফান নাংলি হিন পেন কু পিসি পাচিনিং তুম
0: কোশন পেনসি ইলি তুম মেনা কার্বি এম এল আ সাবজেক্ট স্কুল আলং টেন পাস্তামি আং কাদু গবে স্টুডেন্ট ফান কাপা পন পেজিমা লাবাংকে ইলি তুম মন্থি দাম সেনে কে চেংসি এম আই এল কে টক চেং এনি কান কার্বি তুম বাং টক সের কারাপলি বে এম আই এল কে টক তুম মস্ত আমি এম আই এল কে টক চেং পে নন আন নিকানে থম বেলাং মস্ত আমি নন কে সুরি প্লিয়া বাদলো সুরি প্লিয়া বাদ কক লো কার্বি এম আই এল কে টক তুম মেট্রিক লং দাসি পেন হায়ার স্টাডি বাঙে নন চুনিং সে টকচেং লাং পোলাক বাং কে নন পিনিং বাং আন্তং দোলে এনলা বাং সিনে লাং হেদি তা মেট্রিক লং লক্সে বাং সুরি প্লি নন দো এলো কে টকচেং এনি কান কে বাং ফারুস দা প্লেংপ্লি বাং টক সেকার আপলি বে তা নন আন কে বাং সুরি ফ্লি প্লেং তাংলো বলতে লাক কুপি আজয় নি সি ইলে তুম কার্বি এম আই এল আ সাবজেক্ট বাং টক সেকার বা প্লি পেন নন বাং সুরি প্লি পারক মা লাতা ইসি কেমেসেন আং থেক কাচে লং দাম পসি ইলে তুম মিনা খাই আ সাবজেক্ট কিপন বাং নাং অং বমলো লাকে হালাকে পনপে দেব তুম ফান কোশন সেপা পনথে ইমা পুকে ইলি তুমকে লামকে থান পেন বিদিশ্রীকে থান পেনকে ইলি তুমকে উন এ লাকে ইমেক হিনি পেন আং থেক থেকলং লড় নাই থেকলং লড় নাই পুলতে কপিল মেট্রিক আস সাবজেক্ট লং মানে বাংকে আপকার বিশাই পনপে তুমকে আপ ফান ফারু সিয়াং বং পেন ফান থংকের নারকে ফান থংকের ফ পেনকে উন তুম তা দলো বংশ তামি কার্বি সাবজেক্টকে পন পেন কাপড়ে কাপড়ে কা সাবজেক্ট হচ্ছে ফাইলাখা জুম দেব পুস্তামি কার্বিয়া সাবজেক্ট কে পনা জয়নি পেন আলা ফাই লাখা বাং অং চেট মাঝে পার্সেন্টেজ বাং নামে চেট পুলোতে লাদাখ এমে খাইনি পেন কে থেকদুন লং লর কেদো কক জয়নি সি নন বাংকে কার্বিয়া সাবজেক্ট কে পন এম আই এল কে পন মাংসামি আ ফাই বাং নাং অং বমলো লাকে বিদি সুরি গেছে থানা রেট পু লামথু লাম দক পা দক মেলে কি ক্রয়জি কালি এমে খাইনি পেন হালা কেমেসে নাং থেকে থেকদুন লং পেনসি ইলে তুম কার্বি এম আই এল সাবজেক্ট কে পন বাং আ ফাই বাং নাং অং বমজি তে নন সামে নাং অং বমলো মহেদ নিলি পুলো মাতি কে পঞ্চায় নি কান কে বাং ট্রক সির কে রাপলি বেদ তাম নন কে বাং সুরি স্প্লি আ পারলো লাপেন হায়ার সেকেন্ডারি লং তামে নিলি কে থাকদাম লং চেং নি কান বাং কে বাং ফকে পেন তা বের তা নন চুনিং নিলি কে থাকদাম লং বাং কে বাং ফারু ট্রক্সি পেন থাকসি দুলো তাকে এসি কে মেসেন আং থাকলো জং সি আং তন ফান্ডা এম আই এল পাপন পেজি পুলোতে লাগে লামথুলাম দক কাছে থানা রেট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লং কাছে থানা রেট ব্যাংকে উন এ হুলা কেদাম ত্যাং তুম কপি কপুসন আপেন্সি পার্সেন্টেজ কাছে পং মা হু লাসো ইমেক হেনি পেন কে থেকদুন লং জংসি দোলো উপলতে আপা

0: প্রথমটা বর ইপন পে আসুমার ফান চে থান চে পারি পেন্সি ইলি তুমকার বিয়া সাবজেক্ট এমা এল মাকে নন ফান চক্সি কেপেন ফান ফারু সি তামে নাং প্ল্যাং অঞ্জি পসি নিরি নিং থে দুদা
1: চৌর পিগল নন পুথত নালি ফানা কার জি পঞ্জি কে লহেন ল কার বি মিডিয়াম কাচিং থুর জি লাপেন কাপা চে থাং জি লাপেন কার বিয়া কে তাপ হাই হুই কাবির টি পেন কিরিম বেদ আবিদি কুপি দোলাং নালি পেন থান জি মা
0: পাচে থ্যাং জি পাচিং থোর জি পুলোতে লাগে নন কে এডুকেশন পলিসি এক তামে মিডিয়াম ইনস্ট্রাকশন কে আই স্কুল আসামিস মিডিয়াম নয় হিন্দি মিডিয়াম নন ইংলিশ মিডিয়াম নন মিডিয়াম অব ইনস্ট্রাকশন মাকে লোকেল ল্যাঙ্গুয়েজ নেই পসি আলাং তুম হো আং থো তাংলু মিডিয়াম অব ইনস্ট্রাকশন জং সি কার্বিয়ালাম নন ইল তুম কার্বিং লং লাম সি থানলো কার্বিয়ালাম বেন দোলো পুলোতে থানলংলো মতে চে এক্সপ্লেনেশন লংলো পুলোতে আকে তা বাঙ্কে ইংলিশ নন অসমীয়া নন কার্বি নন মিঠাং জুংজুংলাম এক্সপ্লেনেশন লংলো পুলোতে লাকে বা খায়ালা আলাম ইংলিশ আলাম অসমীয়ালাম কাছারলি নি কাছারলি পেন্টে মিঠাং জুংজুং কার্বি মিডিয়াম স্কুল পড়ে রং মানে চারি রং সি আলিকে দোলো পুষিনলি জংদামজি আলাম আগে পিল মিনা জুংজুং আলাম সি কম্পালসরি চেথানা কক্পো এক্সপ্লেনেশন পেন কেচেং লক চেথানা কক্পো পুলোতে হুলা আখে তাবা দাকে তক বাঙ্কে ইংলিশ এক্সপ্লেনেশন আবাঙ্কে কার্বি আলাম পেন পুতা সাবসু চেতনাম দে চেতপো লাসি হালা নন নিউ এডুকেশন পলিসি এক যং সি ইমপ্লিমেন্ট টাংলো পুলোতে হেডি মতে ইমপ্লিমেন্ট টাংলো পুলোতে লা বাং খাই লাম চারলি পেনতে মিঠাং জুং জুং কার্বি মিডিয়াম লাম পাচারলি রং বাংসি কেমি পুসি নিলি সো প্ল্যাটফর্ম পেন কাদু ফেনতে চুনি চুনি রিল পুদাম নাই ম্যাথ সোশ্যাল সায়েন্স লাইহু পেসামি ইংলিশ সাবজেক্ট লং কপি মাকে তক আসামিস সাবজেক্ট লং কপি মাকে তক লাসন থাক থাকসি কার্বি সাবজেক্ট লং তামে ইসি বেদলো কেতক আলাম থে ব্যাংকে আর ডাক শিকা প্রেক চলো আলাম থে ব্যাংকে ইসি বেলো নানকে কাং আংতন সাবজেক্ট আসামি এস সি আর টি মানসি সাপা পন লাকে স্টেটমেন্ট ল ডিসবোর্ডমেন্ট লাসি ইংলিশ সাবজেক্ট লং বা গভর্নমেন্ট স্কুল লং ইংলিশ সাবজেক্ট লং কপি মা কেতক লাসন এক থাকসি কার্বি সাবজেক্ট লং তামে আলাম শিকা প্রেক চলো কেতক ইসি বেলো লাসি বাং খাইলাম মানে ইংলিশ অসমীয়া আলাম কে চারি বেনতে মিধাং জুং জুং কার্বি আলাম কার্বি মিডম স্কুল চারি রং মাংসি কেমি পুসি নিলি মাথা দাম মতে কাদু ফাঁসামি চুনি রিপ লাপেন নাংলি হেন মানে কাজু কেতাব কেবিরটি কেরিম নিলি কি জংদামি পু বাংকে কেতাব কেবিরটি কে আকো কো কেতাব কে নন বাংকে কাবিরটি মানে উবে চু প্রেক চু পছন্দ সে হালাকে বিরটি নিরে তাহাই পমানি বনস তামি নন কেদব আকারবি মিডিয়াম কেতাব লা বাংকে ইলি তুম কাউন্সিল পেন লেখা সাপা পন কালিল এস সি আর টি ডিসপোর পেন্সি ইলি তুমি হান পালি বন পন বম লো লাকে নিকান কে থম প্লিবাক প্রাং পেতামি ইলি তোমার ডিসপোর পেন্সি না পালি পন বম লো লাকে লাসো কেতাব জংসি কুসন সি ফাই অংজিমা পুলোতে লাকে ইলি তুমি নন ইউদাইস পুদো ইউদাইস লঙ্কা ফিল আপ জংসি নীলি স্কুল লং মানে নাংলি স্কুল লং জংসি বাং ক্যাব পিনিং ফিল আপ লোপতে মর্নিং টা ক্লাস ইংটেং শিলং বাং ক্যাব ফার্মাসি এস সি আর টি পেন নাংলি চটপো নসে নাংলি স্কুল লংসে গেংসে চালি তুমি নসে ব্যাংক কয় প্লতে মর্নিংটা ব্যাংক কয় ফার্মাসি নাংলি চটপো লাসি লাসো আপ হাই আপা অং ইফান প্লতে নাংলি কে বর ইপন চটকে হেন নীলি বর ইপন চটে হেন হালে স্কুল কে দোয়া রং হালং প্রত্যে তামে নাঙা চিরাপ নাঙা চিরি দুন ব্যাংকে কেনাং সত নাঙা চিরাপ নাঙা চিরি দুন প্লতে কপিল ও সোমার ফাই ব্যাংকে নাংপা অং দুন ব্যাংকে আর কেনাং সত লান লোতে ইলি তোমাকে তাপ তামে কোয়ান মা ও সোমার ফাই কে অং লান সোয়া আতেংসি নাংলি চটপো
1: তাংটে নন নালি ফান কিজুৎসি না রুপনিগ্লা নন কে বাং জিয়ারনি ওয়ে কেমি মাতে চারলি ও সোমা লাপেন আপিয়া পো তুমফান লাপেন রেডিও কার জোরা রা তুমফান কার বি সাবজেক্ট আকে নাং সট নাই আপু থাক নাংলিন পেন থানিক জিমা
0: নন কে থুরমি ওয়ে কেমি লাপেন আপাই আপু ফান কার বি সাবজেক্ট কপি পসে কে নাং সট ল পুলোতে ইলি তুম কে চেং পেনজং সি ইলি তুম চারলি পনলো আংকুর পেনজং সি ইলি তুম চারলি পনলো পুলো তাংতে মো কে থে সামে থেক ধত মাতে জয় ধত পো লাসি ইলি তুম কাদো কাবে ইলি তুম আপি আপো পেন কে চেং ল কে থেক মুচত কেরি মুচত ইন্টেলেকচুয়াল মাতে লামেট গুরু তুম আন সামে ইলি তুম নন কে থর্মিয়া ওবে কিমিয়া তুম ফান দুয়ার কে যা পনেই বাঙ্কে লাসন হেলো আপি আপো তুম সি আলং সি লাকে ইলি তুম আরি ডেংস দুলো আপি আপো তুম আরি ডেংস দুলো আপি আপো তুমি হচ্ছে আসমার ফানসি থান থে মানে থেক মুচর রে মুচর তুমি হচ্ছে নন কে থর্মিও ওয়ে কেমি তোমার জাপন পে পুলোতে ও সোমার তোমাকে কে চকচি আবে পুদাম লোনাং পিরঠিয়া তোমার কাছে লারালিং আপ্রাং আহতকে পিলা ব্যাং কাছপা চা লোন মানে রেট কে দাম হত বং ওই লোন পিলে তুমি ব্যাং পার লোন পন্দু ইংলিশ হিন্দি লে পুলাং মা থেক নাই অসমিয়া পু আপ্রাং কে অসমিয়া লামলে থেক মানে লামলে স্কুলে তয় দোন থেক

0: te thek olu pisi le tum asoma ar tum hasi me kachuma tha tha ha la
1: Mm.
0: apia potum kama tha ko son loma la son dak taksi osoma ar phanta amen irpo sabina moina la son taksi la ohomia lam si irpon lo alam ke itum ko pi poloma pudam pulo te itum ohomia lam ki thek mi mate kachali ining kachi hung chira hor polo la son dak taksi ko wang thu chot pen english lam kachi hung nani private school mane la arenge lok ingraji school nang bi pen tum che thang le lo lage apai potom kama thalam le de nili ni ye bangke hala so bang asomar tum hama amen irpo samuel immanuel nithaniel lason tamai dolo apai lake apai potom english lam pa ka cha pa cha li ji ka chi pa chi hu polo pa cha ka pa chi hu jo ne si asomar tum hanta english lam si irdam lo lason ek thot si asomar tum han english lam ben amen irdo plote apai potom english lam pa cha li ni hang pa si thek an pen ke english lam si kipon po asomar tum han po sami bon tam non bank ke ilitum karbia khais tam ilitum karbia men men si ki erpon chihung lo pudam lo nang longkiri sarthe asongchari rukasen lai mina karbia men men si ilitum chi erlo ilitum kar isomar pen si karbia khaya men chi erlo plote hala aning arlo ta imi thang karbia lam pachin thorji aning arlo কিন্তু কাচিরত খুদ আজনে সি আসমার ফান্তা কাচি এরপন পদ দুঃখকল তাস ইনি সি নন ব্যাংকে ইলিতুম কারবিয়া মিনা জুং জুং আলাম সামে কাচারলি পঞ্জি ফান নি বর ইপন ল তাপেন হাল আসো কবর ইয়া আলং পেন্সি ইলিতুম মিনা সাবজেক্ট পাচারলি ফাস্তামি এনিং রুং পন বামলো নন ব্যাংকে লাসি ইলি সোশ্যাল মিডিয়া লং মতে রেডিও আট্রোপেন নালতুম হান চুনি রিপন ব্যাংকে ইলিতুম জংসি বিদি কে ধর্মীয় উবে কে নহান বিদি কে মে তোমার কে মে যা পঞ্জি প্লোতে ইলি তুম উসমার তুম ভান ইলি তুমকে থে কে রে তুমি তোমার যা পনাই লাগে মহেত নিলি পান্ডো ট্যাং মানে ডক্টর ইঞ্জিনিয়ার ইপিএসসি ইউপিএসসি কে পাস ট্যাং ইলি তুম মানে কে ইংলিশ অনার্স কে পন ট্যাং লাহাই তুমি ইলি তুমকে তোমার কে মে যা পনাই ইলি তুম সোশ্যাল মিডিয়া লং সামে ইলি তুম কার্বি মিনা আলামেন চিত্তক নাই লা আনলোতে নন কে থর্মি উবে কি তুমকে মিঠাং জুং জুং আলাম কাচারি ফান বর ইপন পো লাসি লা নন ইলতুম থেক রে মুচত ইন্টেলেকচুয়াল তুমলে ইলতুম কাদু এতাম বড় ইপন হল না মিঠাং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে চেংলক চিত্তং পিলক পিলাক আনসাম ইলি মিনা জুং জুং এলাম পেন কাচিংকি চেথান জংসি ইলতুম বড় ইপনলো চিংকি চেথান পন বমলো পুলং তে মিঠাং কার্বি সাবজেক্ট সামি লাকে কে পন পি দে জি কাচারলি ব্যাং কাবে দে জি পুকে নিলি মাথা দামুন ই লাকে দোবেক জি লাপেন নন এপ্রাং পেনকে কাচারলি সামি চিহুং পন বম পু পুসি নিলি মাথা পন্থি পুন মিনা কার্বি আসাব যায় কাচারি ব্যাংকে কেনাং সব লাকে পুরাম লোনা চাইনিজ হাতুম ব্যাংকে রকেট মিসাইল পেন কে চেং লক আং তন্তামি আমি থাং আলাম পেন ব্যাংকাচি ইর এট আলাম থেদু পেন ইংলিশ তুমি সন না চাইনিজ পেন জাপানিজ তুম তাদু ব্যাংকাচি রুটুং কাচিং থুটাং তোমান কে আমি থাং মিনা মিনা আলাম পেন আং ইসি পেন ইসি হরমু আমেন আনস আমি বাংচি ইর রেপ কুনলু বস তুমি ইলি তুমকে ব্যাংকাচিং থুটাং তুম আলং পেন চুপার জি দামুন ইলাং পেন চি ইর এট ইলাং ইলে তুমি নন উবে কিমি তুমফান কার্বি আসামে কেনাং সত বাঙ্গে এলাহে ল নন উবে কিমি ইলি বিহেক উঠিয়া কোপেলে ইলি তুম ইসি হিনি পেন কে চেংলক হরমু হরতারমেন আসামে চালিলে প্লোতে মো কেথে আনকে ইলি তুম বাং হমিয়া তুম অভ্যাক মানে হিন্দি ইংলিশ তুম হেবিট লাসো হেবিট বাঙ্কে মনে ফিচে বাং বিদাজি লাসি নন ইলি তুম জংসি কার্বি আসাব যে কচারলি বাং কেনাং সত পু মাথা পনপে প্লোতে মো কে থে আনকে ইলি তুম কামাথা জাং দুঃখ লাসি নন আপিয়ে পোপেন কে চেংলক ইলি তুম নন কে থর্মি উবে কি মিথমানকে ইল মিনহা কার্বি আসাব এক পাচারি ফানকে ইলি তুম সি আদায় তল মাতে আফা দেংলু বুঝি নিলি মাথা পন
2: চুরো পিগলা নাংলিহীন পেন পেন আন কার্বি সাবজেক্ট পুথাক চেথান চিমুম লং পন লাপেন নাংলিহীন পেন সামে আকে নাং সদ আসন আন রেডিও কার জোড়া তোমার সামে থান পনিগল সেসন এক থাক মুখে বাং জিয়ারি সামি লিতুম কার্বি সাবজেক্ট কেপা চান কেপা চিং থুর জিয়ে আফার মানি লিতুম চেথান চিমুম বন্ধ না সে নন কে আপর আলাম দো কক পট পিনি নাংলি পেন চিহুর চুপুর যায় মেঘ মাংকে লাপা লিংটন পট নিকল না কার্ডন
0: কার্ডন
3: লাপান আপর নাংলি তুম টকলাং আজাই মেঘ আং ডেঙ্গ লং পেন খনসন বে আলাংলি ইনুত লো থান বাং লাপেন হুট বাং হারমোনি বেয়া তুমাং বং চিহু চিপুত নাংলি তুম আর্য ইগলং তাংল লাকে আকাশবাণী দীপু

লাপানাপর নাগলিতুম কেসিএস হামরেন হামফাংতুম কিলুনালুন আর্য ইকলং তাংল আলোনালাম থে ওয়াংন পিনি আদুন্ধু আলুন আর্য ইকসিনং কেসিএস আম্রিয়া হামফাং কিলুনালুন আলোনালাম থে ওয়াংন পিনি চেসং আনক বেদ আন তদাংতে আর্য ইকসিনং

নিংকান কিমিয়া হিরজুমি লাপেন আনপারটা কাপ্রেক আসন আসনালাম পাচে থ্যাংনং জিলিপুতে লাদাখ আকাশবাণী ডিফুয়ালং নং হুমরি ইকতামি মোবাইল পেঞ্জংসি চিংকি ইক জিপুলোতে মোবাইল নম্বর কে 9476880085 লাপেন 9101008242 হেনলো

নহেজং নংলিতুম হনথে লামারজান লংপেন মানতুসি ভ্যাংজিনং পালুন আর্য ইংল কিলুনা বংফু বিজয় লেখে লাপেন কিলুনা বংফি মিরমিলি রংপিপি আদুন্ধু আলুন আর্য ইং অল্পনা ক্রুপি কিলুনালুন আলুন আলামথে পিচিং আকাংহন লামারজানা মেন একায় আমংবে ততাংতে আর্য ইং লাবংস আলুন

0: पीएम फसल बीमा योजना से करीब 2 लाख करोड़ रुपए क्लेम के रूप में किसानों को मिले।
1: मोर नाम मोनिता रानी दास, थाना बागबर, डिस्ट्रिक्ट बरपेटा खन। तो अमर धान खेती बालू खेती नष्ट है, नष्ट होले तो जो पैसा दे तो ना अमर लाभ है, बाकी खेतियों के कोले तो लाभ तो पाबो। সেই কারণে আমি যেন পালো তেওঁলোকে যাতে পায়।
2: খরিফ ফসল বীমার বাবে শীঘ্রে পঞ্জীকরণ করাও।
3: ব্যাংক শাখা, বীমা কোম্পানি, কৃষি ঋণ সমিতি, জনসেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করাও।
2: ফসল বীমা সম্বন্ধে তথ্য পাতির বাবে হেল্পলাইন নম্বর 14447 লৈ কল করো।
4: ফসল বীমা করাও, সুরক্ষা কবচ পাও।
5: লাগে আকাশবাণী দীপু জ্যামেকে ভাংবম লাখে এফ এম বেন অলং বেন মেগা হার্টস ফারোয়ে সিরা তকবরা সিরকে লাপেন আকাশবাণী দীপু আজ্যামেকে দো আন্তা নাংলিতুম নিউজ অন এয়ার আ মোবাইল অ্যাপ আলং পেন্তা আর্জুলং ইকজি ননাংলিতুম হিন্দি ঘসালুন আজ্যামেক আংডেং অলং পেন আসন আসন আলুন আর্জু ইগলংপো আপ্রাংসি নাংলিতুম মিতালী লাপেন ভূপিন্দ

nang thek don long la nang li ki prung dop kang ne king a mexi kang ting ka the ang ta nili kolom a phan nang thor ga non la met pen chetong pajoy pajai bom sar than thian ta maduta chini nang ne klolin na hot si chetong joy joy bom po mo men men ebang kloklar nang tur dak polote nang li আংসং লংথা সাম্প্রি মানাই দো পো নাকে থান টেকাং আউস তের তের পো চেথান দন পো নেলিহির জে রামেন লাদাকসি নেমেন ওয়াং থুজে নে রেংজি থিজিতা লংলি নাহকতা দোজে বন্তা আমানিম কেমে ডিমরো বারা আঠিক কেমেন ই আলংলি কোনাটসে দোজে নে লাদাকসি নেমেন চেবাং থুজি কোনাত লপু নে অর্জুন নে কার্বি আসো কেরেং আনিং কারং ইংহুন এফার এফার কাপাটেলা লাদাখ হেনল নে কিঠি জিয়াদিম নেমেন তা গাচেবাং থুজি লা কার্বি আংল নে কোনাত নেলে নেমাহাং ওয়াং দামতে পেং হেমফু চজুন চকু আহুত আতুলিহি আচেকটিরি নেনো আমের মান মেদের তাহাই সিংহাসন খন বামন আরুই ডক আরুই ফারকং আকে ডক আহওয়াত পেন নেবাং কাচে ফের ইলং নেফি আমেহাং আজ দুঃখজির আর জান পেন নে কাপাকলিম সৌলং নেপাই কাপাতে অত তু আ আলন রনথামা আংবং তা নে কারাম থি নার্থ ইংসামি দ পালুন কোনাত লং দামজে বরে ডালুঞ্জির নেদে আজ নাংসাসে নেয়ার্থতিন নেয়ং আসপিয়া কাং হন আর চিম নাংকিলি ইংসাম ডপ দমে সেন নাপর কোনাটসি নেলং দামজি লাং বকু পাকলংকাম কাংথি লাংসু আলাংসুন আর চিম আচে থেকে লং হা উল্লু ওলা আমির আপু এসেং একে পাংসাম কার্বি লাংপি লংসো কাংথু আলাং রয় কেকলার নেরাত আসু আনিং কাপেকলার থেক খে আহনি কান্তি নাংকে পাকাক পিঠেক আলং রয় কোনাত নে ধোপুহে কপিসি নে কেনাংজি কপি সিকেরি লাদাখ সিকেলং আনপার নে কারিয়াবে লাদাখ সে নেমেন চেওয়াং থোজি লা নেলংরি কার বিয়াংল কারডম নেলিহির জিরামেন জুবিন জুবিন গার্গ আরি দেং আলাংলি কার্লি আরানি আহুত কাপানং পেন নাংকে চিচিনি তাহাই আর নিশিকে নাংসাং তেদামু কে কন জিয়ালাম পিরবি সরামু বন তামুন্ঠিঠে চিক্লো দোতিক মানায়াতুর তুর্তিক জুবিন দোয়ের জি নাং তামুনিট বনতা সরামু নেতুম রানাম সিকে হক নাংফান আঠে নাংসাং তেত জুট উন এ নাং কে রানাম রানাম কে কিঠিয়াবে তাং তে চিটি ক্রেসের কেপ নিংকান সরিহিনী রাইং কয়রাফ কুপি সে পিরবি আসুম সি আসেং কাপা ডোকল সিনিং পির থে মায়াবিনী আলুন জে রার মুং আজ রাত আসেক ই কাপালাং বি চোথেক থে আচে থে চে এন উনবাং বে লটি সুদিং কারডম এহেম চার্লি আহেম হিথি বরওয়া সাহেম আক্লিক ক্লাক ডোসেট রাত আমি ক্রিয়া জো আলির কাছে হি কাছে ক্লাং জুবিন আসাং তেত জোটাং লোপ নাং কপি সিকে দাম জয় নাংলুন পেন কাংহন কাচার্লি আতুম নাংলুন পেন কাজিনসো কে থে কাতুম নাংলুন পেন খে রাত কাচিং হন আতুম নাংলুন পেন হন সেরে কেমান আতুম নাংলুন পেন নিংডুক নিংকারং কাচিপি আতুম লাতুম নন কিঠিতা আতিবি পিনি উনতে সুরি আপ্রাণ চিপিসি কাংথুর প্লজি আনিং কেহা নাং ফান কায়াতেং জবিন্দা পো কেহাং লং জিয়া ফান পিনি আসাম মিং টিং থিপ মেক্রি পালাং বি সনসুরি তা সাং এট দোথিং আসাম আচে থেকে না নাং রেং টিকতা মান নন কারলিয়া ফিতা মান পিরবির

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দুপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ারনি আলাম পাংরি পাংদন আদামাসারনি মাহাঙ্গে থেকা বিয়ার্টা কিথি কে চাঙা বিয়ার্টা কে জ্বর কে নাম আলাম কুলারকি মি কাং পুয় বিয়ার্টা হেম কি মি কিলুট আর্নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিয়ার্টা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগল্যাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি জেথান বাপ্রাংটা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাংসিলাং
1: ওয়াং ইগনোই লাদাক আকাশবাণী দিফুয়া লং

লাপানাপর নাংলিতুম বারুদ লামার জানা লংপেন গালিপাড়া পালুন আর্য ইকলং দাংল কিলোনা বাংফি মহালক্ষ্মী আইয়ার আদুন্ধু আলুন মহালক্ষ্মী আইয়ার কিলোনালুন আর্য ইকথুল ন্যাং আলুন আলাম থে হেপা হেরে লামার জানামেন বারুদ ততাংতে আর্য ইক সিনাং লাভাংস আলুন

0: লাকে আকাশবাণী দীপু ননংলি তুম নিং আর লোয়ালাম থে আজাই মেক আংডেং লংপেন কাজিয়ার হানসিপি আনিং আর লোয়ালাম থে নংলি তুম নন আর্যুইক লংপো ততাংতে আর্যুইক সিনাং লাবাংসো আনিং আর লোয়ালাম থে আজাই মেক
1: মেনকে কাজিয়ার হানসিপি কে দৌলাকে বিথি লাংসো মাতি পংরুর নাল এম নন মারনিলি কে ক্লেম গে পিনসো দেট কিরি কে দরডে পোকা মাথা পেনা জক সে দি পিনসো লঙ্কা চে রাব দুন কে আলু সোমারটা উন আলু সোমারটা সাপসো বা কাম কে সাপসো কে রাব দুন উন পেনসি এ পিনসো লঙ্কা মেকে রাব দুন কে লাকে নিলিতা কোভিড বিথি সে চর দুন বম নিলিতা ও সোমার তুম ফান্স কল পাদুন পুনন এ হেম লং এ আসাপ আসুপ পুনন তামে এ লসন সে চুকলেম দুন বম লো বাং আতুম নেং কাথে রাগ রে বাং খাই তুম নেং আন বিজনেস কে অং লে বাং গেল আন গা কিকলেম থেক লে ইলি আর লো সোমার তুম তা থেক জি বোল হ ইলি আর লেং তুম তা থেক জি মালা হ পুসে হাই প্যান মাথা আসি এ নিলি সে তামে কিকলেম দুন ল সোমার গা পড়হি আন তামে লাহাই প্যান সে পড়হি ল প্যান আজু আদাপ কে নিলি তুম বজার দাম প দাপ পেন বা ইথ্রক বা ইথ্রক সি পেন দাম পো আজু হেম নাং চিলি জি বা জিনিয়ার কে বা ইসার কে আমান আন হেম কা কেলে নিলি তুম বজার লো স্নি স্নি দোপ হুট পেন তে কে নাং হুদ পো নাং নে হুতা দু পোস্তা মিল হাই তা নিং কে চিপ ওয়াই হুত পুতা দোলো ধাং নি দেলে পুরা নিং চিপ ওয়াই হুতা দু আব হুট পেন তে

লাগে আকাশবাণী দীফু নন স্টুডিও ঘুরিয়ে পর পড়ভায় খ্রি সিরা মিনি থংকেপ প্লেংডাপ পোল আসি মুম্বাই পেন কাপাচিতাক হিন্দিয়া লাম্পেন বিবিধ ভারতীয় জয়মেক আর্য ইকলংপো।

0: आप सुन रहे हैं विविध भारती।
1: सखियों के दिल की जुबान। हेलो सहेली।

থাকে থানবাং নিলি বন্তিটিমু পি চিফমিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কে জাপনা সরকার পেন কাচারলি আং ডেং আলং কেডেংপনা কেং কাম আংথেক চার্লি বাঙা তুমি স্কুল কি ও আফাই আপ্রাং পেন্টা জুমপন ও লুপু কালাখাপন আংথেক আলং লংডো এডুকেশন মিনিষ্টার ডক্টর রনুজ পেগু সোশ্যাল মিডিয়া আলং কে পিপন আংথেক আতেং সুরিহিনী রাইং কয়রাই সি ইং কয়রা হিনী দিহিনা নিংকান পেন লেপাংবার দামলতি সুরিহিনী রাইং কয়রা প্লি ইং কয়রা ফ আনিংকান স্টেট আলং প্রাইমারি আপার প্রাইমারি লাপেন মিডল স্কুল কেডো আন আং ডেং আলং তা স্কুল কে ও আফাই কেলাং মিমি পেন জুমপন লু মিনিষ্টার পেন কাপাচাতাক পন আতেং প্রাইমারি আং ডেং আলং চার্লি বাং আতুম স্কুল কে ও আফাই সুরিহিনী রাইং কয়রাই সি ইং কয়রা হিনী একাডেমিক আনিংকান কি ফারুয়াং বং ফান্ত্রকরা টকবরা ফাইভে হিনি পেন সুরিহিনী রাইং কয়রা প্লি রাইং কয়রা ফ আহুত ফারুয়াং বং ফান্থমরা টকবরা নেরকেপ আনজুমলো নাসানসি মাধ্যমিক আংডেং আলং স্কুল কে ও আফাই সুরিহিনী রাইং কয়রাই সি ইং কয়রা হিনী আহুত ফারুয়াং বং ফানিং কয়রা টকবরা কেথম পেন সুরিহিনী রাইং কয়রা প্লি ইং কয়রা ফ আনিংকান ফারুয়াং বং ফান ক্রেট্রকসিরা টকবরা ফ আনজুমলো মিনিষ্টার কাপাচাতাক পন আতেং বাং সু আফাই সি স্টেট আলং কাচারলি আহিন অসমারাতুম আনিং কিরুং পন আলকত অসমারা ফান স্কুল আনাত কাপাপাংনু পন আফান সরকার কেডেং পন আকেং কাম কি আলি লং পনলু মেঘালয় রং সুপি শিলং আলং থেলাং আর্নি কেপ্লাং পন সুলুক সুদাক আলাম সাই প্লাং পন দেট আফি আসাম লাপেন মেঘালয় আংবং লাপুসন সুলুক সুদাক কাপিজুং পন আফান হিনি স্টেট আংবং কাচেরক টকসি থেকলংলো লামসাই কেপ্লাং আপুতাক পাতুমি আসাম চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মেঘালয় চিফ মিনিষ্টার কনরাড ই সাংমা পেন চিংকি পন সি লামথি এন পনলো লাপেন আসাম আলং রেজিস্ট্রেশন কেক্লেম পন আমটর কাটেবারা বাং লাপেন শিলং আনাত কেদাম কাফুরি আনাত আতুম কেরাই কম পন আপুতাক চিংবাই পনলো লাপেন দে আফি চিফ মিনিষ্টার আহিন পেন জাপেক জাহয় কেরাই কম লাপেন কাং থুরপন আহিন আরপু কিডো মিনিষ্টার অতুল বরা আফান তমন্তে প্রিন কেলাং পন লাপেন মেঘালয় আরপু কিডো হামফাং পেন কাচিংবাই লাপেন আহক পেট আলাম থি কেলং পন পেন লাপেন কেনাং সরা কেং কাম কেডেং ফন আফান হুকুম পিপনল লাপু মেঘালয় চিফ মিনিষ্টার কনরাড ই সাংমা তা সোশ্যাল মিডিয়া আজক পেন আসাম চিফ মিনিষ্টার পেন কাচিং কিপন আলাম থে পাচাতাক পনল সোলো কতমন খাং পন সি হিনি স্টেট আংবং রেংডক রিংনি কাচে ক্রয় লাপেন আফ্রাং আসন আতমন কেবান আফান মাং পন সি স্টেট হিনি ক্যাবিনেট সংজা আংবং প্রাবজিন পেন কাচিং ওয়াই পিডুপন পুপুসি পাচিনিল খাসি চারি আসং আমেন পেন আজেহাক অতলাংনু আতুম কে খামখি আসাই আংবং আসাম গিজুই কেলাং আতুম ফান লাপেন মটর গাড়ি আফান কাতুম প্রাপন আলং স্টেট বিজেপি আসং আতুম লামথি কাংতাং পেন সরসা ইংটিপনল স্টেট সেল হেল্প গ্রুপ আসংজা আতুম ফান লোন কে এনপন আহিন আকেরাব কে পিপন জিপুরা স্টেট গভর্নমেন্ট কে কাম দেখপন টাংলো স্টেট রেভিনিউ হামফাং পেন কে পিপন আলু আতিং সেল হেল্প গ্রুপ অ্যাক্টিভ মেম্বার আতুম লোন কে এনপন সিকা লাখ ক্যাপ আন পার্সোনেল লোন আলু কট আলং নন পেন কে স্ট্যাম্প ডিউটি পেজক পনপু বাংসাওয়ার সাইকেলং রুঞ্জি আফান আসাম স্টেট গ্রাম্য জীবিকা অভিযান আংকাং আলু কিসেং পন সেল্ফ হেল্প গ্রুপ অ্যাক্টিভ মেম্বার নাংজি লাপেন মেম্বার পু কেহক পন আংথেক আলু চিপি পন নাংজি লাসুয়াল লোন কে এন আকেমাং কে কাচিং থুর মাতে কারবার কে ক্লেম পন আফান পুসি মাংপন চজ্জি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি দিল্লি আলং প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী আফান চেতং দামসি সুলাং কেথে আলং কানাহক কিসুং কে ফুয়া তুমফান পুথত পাবুচি পঞ্জি আলামথি আপুথাক চিংবাইলু কাচেতং আপরাহুত প্রাইম মিনিষ্টার মোদী লাপেন লাসুয়া কিসুং কে ফু স্টেট আফান কেরাব দুঞ্জি আলাম থে পুথত রুই পন্থুলো কাচেতং দুপন দে তাফি ডক্টর শর্মা পেন সোশ্যাল মিডিয়া আজক পেন কানিং জে প্রাইম মিনিষ্টার মোদী লাংকে থিয়া পরাহুত কাইকে তা বীরতা এন পন্সি বিদি সরি নাং পিদুন বমলো লাপেন কেডো আন আকেরাব তা নাং পিদুন বমলো লাপেন দে তাফি ইউনিয়ন জলা শক্তি মিনিষ্টার সি আর পাতিল ফান্তা চিফ মিনিষ্টার ডক্টর শর্মা চেতংলো লাপেন ইংডেং ফারুই সিরা থংকেব্রা ফ দুরান কাপ ফুটবল কাপাথুকা চিপাতি ফাইনাল কে পিনাব দিকসি কলকাতা বিবেকানন্দ যুবা ভারতী কাপাথু আকলামালং মোহনবাগান সুপার জায়ান্ট লাপেন ইস্ট বেঙ্গল এফসি আংবং পাথুপো পাতুবেজু শিলং আলং কাপি দুপন আদুন্থু সেমিফাইনেল আলং মোহনবাগান সি কেদাম টাঙানিংকান চ্যাম্পিয়ন আনং এ কেলং দুন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আফান টাইব্রেকার আলং প্লি কেথম আগোল পেন পেরেমলো বিরতা পান সে কাংটনিকলো

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু কার্বিং ডেং আলং নীলি বন্তি তিমুং পি কাদু কাবি ফান্ডা কার্ডম বাজির সি কার্বিং ডেং পথ দাং পন্থুল পিনিকে পাই পাই নি ফাইং করাই সি ভমতা আর্নি আদুন্ধাং ডেং নাম দিয়ে প্রাং পিনিয়া সারলাম থি আর জে সেনাং পিনিয়া সারলাম থি কেপা থি উপরি কেহন কেদাম কি অনপি আলং কানিং জে এসন কেক্লেমলে এসন পরফান লামথে কেমান লাকি উবি চালা আকাম পেন্সি কেমান আলামথে ইনুত আরি সোমার ইংলং রিদ উপরি হন্ডাম জি পুরা হেমপেন কে দাম জইল সেটা রিদ কে পালি লিডারসি আনিং কে ডক আউ সুপি অনপি পালং সি দাম রংল কে পালামথে দাম কে কানিং জি পেন আকাম কে ক্লেম কাছে তন্তি পফানসি কি পুদাম আলামথে পিনিয়া সালামথে লাপান হেনল লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু আদুন্ধু লুন দে পিনিগে ভমতারনি আপৎসি লুনাং ডিং আলং পেন লুন চেথা কাং ডিং আলং পেন পিনা প্রাংসি আলুঞ্জি রাজেক সনাং কিলুঞ্জি দেউরি রংপি লাপেন জেকুলিন তেরনপি কিলুন আলুঞ্জি আলুন আলামথি সামি লারসিম নেপেন না

0: লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদন্তু আংদেং দামদিয়া ফ্রাং পিনি লামজির আংদেং আলং আরজিক সেনাং ইনুত আউসু মাতে আমুনিত পীরথে হাচিলু পুলোতাংতে আমাহাং কিথে আফারমান ইসি রেজিস্ট্রেশন আসায় ক্লেম বনাংজি লাপেন ইনুত আমুনিত বাংসু পীরথে পেন দাম লুটে লাতা রেজিস্ট্রেশন আসায় ক্লেম বনাংজি বাংসু আপথাক আকেনাং সত আলামজির আরজিক সেনাং কেথান পঞ্জি প্রসেন ফাংচু
1: মনিতকে পিঠে নাহাচিল পুলুতে লাসন্থত সি আর নিশি ঠিবেগ নাংক বন সিতামে ওসু ইনুত আমাহাং থেকদেত আফি লাসুয়া ওসু আর নিশি নাংথে নাংদিং সি মনিত নাংমান পেন পিঠে লং বোচে সনসে পো লাসি ইনুত আমনিত পিঠে লং বোচে সনসে জি পুলুতে পেনা আন আর নাতাং কিক্রয় একনাং সদ্যক ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এডুকেশন ফান্ড ঠিহেক পেন ইউনিসেফ আতেং পুলুতে ওসু ইনুত আমহাং থেকলো পুলুতে লাবাংসুয়া ওসু আমেথাং আমেন আমেথাং লংরি লাপেনকে আমেথাঙা খে ইয়ং থেক কাছি লংজি আরন লাপেন আজাকং লংভেক নংজি লাহাই কাদো গভে আজাকং কে বার্থ সার্টিফিকেট মতে মাহাংকে থেক আং থেক লোপেনসি লং একপো লাপেনকে ওসু ইনুত পিরথে লং আরন কাছি লং চেং আং থেকে বার্থ সার্টিফিকেট হেনলো বার্থ সার্টিফিকেট পেনসি আকাপ্রেক কাপ্রেক আলে লাপেন আওয়ার সাইকে লং আজাকং পাংচেংপো নন ওসু ইনুত আমহাং থেকলো পুলুতে লাবাংসুয়া ওসু কপিয়া পোৎসি বার্থ সার্টিফিকেট মতে মাহাংকে থেগাং থেগালো কেদোয়া কেনাং সৎমা লাবাংসুয়া পুথাক চেথান ইকসিনাং নন মালমকে ওভে চুপ্রেকচু আকায়া পোৎসি নাহক স্কুলা লংতা ওসু ইনুত আফান লো কাপাচের লিজিয়া ফান অ্যাডমিশন মতে আমেন থাবদুঞ্জি পুলুতে আফ্রাংসি কে আউ সোয়ামেন লাপেন আর্তাসি আর্জু বাফ্রাং ইকজে লাসি লাসনা পরাহুত ওসু ইনুত আফান স্কুল লং এডমিশন কিপিদুলং জিয়াফান ওসু বাং আমিথাং বার্থ সার্টিফিকেট মতে মাহাংকে থেকাং থেগালো দোভেক নাং কক্পো লাআনসি স্কুল লং এডমিশন মতে আমেন চে থাবদুলং জি জংসি ওসু বাং আমিথাং বার্থ সার্টিফিকেট আবেদেত পুলোতে নাহক স্কুল লং তা এডমিশন কেলং দুন জিয়াফান আকাতোরা দোকক্তাহাই লাসি স্কুল এডমিশন কেলং জিয়াফান মেথাং বার্থ সার্টিফিকেট দোভেক নাং জি লাসি বার্থ সার্টিফিকেট কেদোকে আকেনাং সত বিনং পুইলিতুম চিনে ইক নাংজে নন লাসন্থত সি নাংলি মেথাং ওয়াটার আইডি কাছে পালং জিয়াফান নাংলিমেন চেথাবদুন চি পুলোতে আফ্রাংসি কে নাংলি মেথাং বার্থ সার্টিফিকেট দোনাং কগজি আথেমা ওয়াটার আইডি কাছে পালং জিয়াফান আফ্রাংসি কে নাংলি আর্তা নিংকান ক্রেন আর কেপ প্লেংবেক নাংজি লাআনসি ওয়াটার আইডি কেলং জিয়াফান নাংলিমেন চেথাবদুন লংজি

নামপি নামদুর থেংপি থেংপ্রাং রাইকম নাংজি লাপেন পাংচু নাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং হেলু তমন কি মে কেবানাবা থেংপি থেংপ্রাং হেলু থেং মে লাং কেবানাবা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দো উঞ্চজি লাহেনল এরং আথেংপি চর লুটি রংকেপ আথেংপি আরং ই থুনাংজি পিনি নাংলি থেংপি থেংপ্রাং রাইকম লুটি পেনাপ কি থেংপি থেংপ্রাং সি নাংফান নাং রাইকম ইতপু লাপান আপর নাংলি তুম পুথল আদুন্থু লুঞ্চে থাকং দেঙালং পেন লুঞ্জি রাজেক সনাং কি লুঞ্জি পখিলা লিখে পি লাপেন শুভরাম ইংহি কিলুনা লুঞ্চে থাক আলু নালাম থে নাংলে মানতে মালং পি

নে নি তুম হেম্পোলা খেয়ারসা প্যান কিলুন আর জুইগ্লং টাকলো আদুন থু হেম্পোলা খেয়ারসা প্যানে থরলে কিলুন আর জুইগ্রনা।

ফাইলো বসুমতারী লাপেন রেখাং শ্রী রবেন কেলুন আর জুগলং তাংলো বডু লিরমিয়েলুন কেলট কেপার জু জামে ক্যাং ড্যাং লং পেন কেজোৎসি জাসুদা ওয়ারি পেন কেলুন আর জুগ সেনা

নোনে নাংলে তুম জাসুদা ওয়ারি পেন কে লুন আর জুই লং টাংল বোদো লিরমেলুন কে রোট কে পার জুগেলা পানসে কাংটনিকল লাকে আকাশবাণী ডিফু।

ডিফুয়ালং আসন আসন কাপেছে ঠ্যাংবার সাইডো লাবাং সুয়াং বং মাই মিটিং প্যাংরি পাং দন মাহাংকে থে কিথি কে জাং কে জ্বর কে নাম কুলারা কি মিকাংপু হেন কি মিকাংপু চুজুন চমাংকান রং কেয়ার আর রং আজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি লাপেন আনপারটা কাপ্রেক আসন আসন আলাম পাচে থ্যাংনং জিলিপুতে লাদাখ আকাশবাণী ডিফুয়ালং নং হুমরি ইকতামি মোবাইল পেঞ্জংসি চিংকি ইকচি পুলোতে মোবাইল নম্বর কে 9476880085 লাপেন 9101008242 হেনলো।

0: lucky akashwani dipu arun thu rong ro bajai megang deng long pen arun thu plastic ari pen asonson kibu asai mate plastic ari pen jamborong kibu mate handbag kibu asai puthak sange rong pipi la pen hutbang phi hunali teron piatum pen jihu chiput arjuk sinang
1: aprangse radio nangkar judun ke do ana tuma phananta kardomang pajir iglo pini chi hu chi pora jai meg along kaching ki kachi thanji athepi alam thilake crafting plastic wire handbags mate plastic a repen bag ka selamate kibu aputhak se chingki chithan pon ipo labangso alam the aputhak kapachini jiaphan nilitum akashwani diphua hin pen inut plastic wire handbags kaselam ke thekser abang phi sangpi sang erong pipi aphan se chuphapon iglo non alangli nilitum studio microphone a thengno sedolo tangte aphrang se nangli phan akashwani diphua hin pen kardom nangbajir iglo
2: kardom difu akaswani abang phi bang phun na chu phapen ni clock pen chu regla nili phana chu phapon pon
1: tangte a phrangsi nili nangli phan nangkar jugang tunga bang gele phela nangli comment tu a por hut pen si la plastic wire handbag mate plastic a repen ka selama bag a cycle claim ka pangcheng dun iglo
2: nili 2019 pencil so a cycle chu claim dun pangcheng dun iglo la si non pinning an 2026 an lo inkan troxian ক্লেমন বমল নিলি বুদুন বমল
1: তংটে নাংলি কোপেলা পেন কোপুসং কামাথা পেনসিলা বাংসো আসাই কি ক্লেম দুন ইগল
2: নিলি হেম দু বিগ বিগ পেন মোবাইল ল্যাং রে পেন থাং পিনিনে হেম কাম চকলেম বম লা বেক হাই বু বম বেন্তি ইসিবাক আওয়ার সাই লং জি পুসি মাথা ল আকো চুন দা চুন ল নিলি চুপু বম পেন লা হাই বেক পেন তা দরডে ফুফে পেন তা নাং রাবদুন ল হেম সাইজ তা মে হেম সর গাড়ি জাং থু বস্তা মে কেদাম কে ব্যাং বস্তা মে পিনি দুন ল হেপেন্সি নাং রাবদুন বম ল সব বেক কিছু জর পেন্সি নিলি ব্যাং লং থেক দুন লং ব্যাং চুবু ব্যাং তা কমাই ল সিনি তা মাথা ল যে ও নিলি তা চুবু দুন থেকতে বা চু জর চলাং থেকতে পসে কে মাথা দুন পেন্সি নিতা কে চুবু দুন ল বা কে চার্লি দুন ইল চার্লি দুন কে নিলি পিনু তুম লং সে থেগুন লং চেং নিলি বেক কি বুয়া ব্যাং নিলি ফার্স্ট কে চিনি নে থাং তা লাইন পিনু তা মানে পিনু মানে নিজের পিয়াতি পিনু তুম কিবু আ গ্রুপ গ্রুপ কিবু মানে তার নে সিলে থেম কিজুই দাম ল মকু পি মা বো চিনি নে ফার্স্ট কে থেগুন পিন ল্যাং পিনে বেক তা নন সি চিহুং রে জাফ্রাং কে চিহুং হে হাউস হুট কে 2019 বা 1817 মকি পে নি নন ল কে ফেমাস ওল হাউস হুট বাং কে কি মি কি মিলাং পজ আমা নিল একটা ইন্টারেস্ট দুনল ও নিল নিতাং চাল দুনতে থেকজি মাল হব আমা পিনু বা পুলো জয় কে চালি ইনিং ডিং তে বা ইনিং হ্যাং তে আজার হরমুতা বাংলা জয় কে তাই লি সুংক্রুং আথে ইলি সুংক্রুং বাং জয় কে আথে সে পিনু পুলো থ্যাং থে নাং নিং হ্যাং তে বা ইন্টারেস্ট তে পসি কে নিতা ইন্টারেস্ট দুনল আহন চি নাম দুনল নিতা চালি দুনল নি পিনু তুমল নিজর পি তুমল লং নাং থান ল আজার ল কে নো না ফি ফি বাং কে নিলিতা মোবাইল লং বে মোবাইল লং গা দো আজাত ডিজাইন পসা মে চালি দুন বম ল জর দুন বম ল নিলিতা সেল সো ইন্টারেস্ট পেন সি নো আন মা কে নিগান ট্রক্সি আন ল ও কিছু জর ল
1: নাং দে মো পেন নাং লি পু ল নাং লি কে বাং লং কে লাং দুন পেন সি লা বাং সো বেক কাসেলাম কা চার্লি দুন পু তং তে লা বাং আলং কে লাং দুন পেন দে তং নাং লি কাসেলাম মা মা তে আকা প্রে কা লং ট্রেনিং লা পুসন কে এন দুন লা পুসন তা দো মা
2: ট্রেনিং কে আভে লা পিনু তুম লং কি বুদুন

0: চার্লি দিনকে ঠেক গুনলং পেন্সি নীল তাচর নাম দামলো একবার দুইবার দামলো হেম নাম থানলো কে বাং তাপর বেলি তাপর হেমসি চার্লি বমলো হেমসর তা নাম ছিড়াব দুন ও নীলি হেমসর বা
1: নাম
0: বুদুন ও হেমসরটা ভাইনি ভাইনি লো কি বুবু নাম ছিড়াব দুন ও হেমসরটা নে ঠেক থেকে শোন দালা থান পি বিনে বমলো জয়েন্ট বাংকে কে ইউটিউব ফাইপেন তা লাংলো ডিজাইন হাই বাংকে কোসন মা আমি বাং নাম পুরো তেলা শোনা ডিজাইন পুরোতে লাং পো চার্লি পো ঠেক দুন পো চার্লি দুন
1: মেপি গালাম লো নাংলি কে ঠান্ডা মালাম থে তাংতে নাংলি কে কোপি পিয়া ব্যাগ সে নাংলি গাছে লাম ইগল
0: হ্যান্ড ব্যাগ শোল্ডার ব্যাগ এঁকে লালাং বং ওয়াটার ব্যাগ পুপুমা লাসন সেলাম এঁকে মিয়ের ফ্লাসপট না তো হাইটা সিমার মার নিলিকে বাংকে অর্ডার লিংল লাসন পিনি প্রতি ক্লেমন প জ্বর প নিলি বা
1: তাংতে জং সে নাংলি ব্যাগ সেলাম জি পুলোতে আফ্রাং সি কো পুসন সে নাংলি কা চি সিক ইগল লাপেন কে আহর মু হেই হুয়ে বাংকে নাংলি কুপি পি সে কে নাং প
0: আচ্ছা তোমাকে বেগ আরি মা প্লাস্টিক আরি পুষি পুব প্লাস্টিক আরি লা নাম পো এঁকে কেচি জনাম পো কেচি লালে চকলো এঁকে কিছু খি ভান পুরোতে লা স্কেল চল তা নিলি বাংকে স্কেল এনে এটিলাই ইলি কুসল ইরি আং রূপ পেন্সি হ্যাঁ লা কেথে কি বি লা পেনে পো আর বিগ থে উপরতে আং রূপ বাং পাং চেট পো বিচেট পুরোতে আং রূপ বাং পাখম চেট পো কে কেচি বাং নাংলো কে যাত্তা নাংনি জয় কে কাম লাগে বেগকে সেলাম কে যাত্তা নাংনি লা আসো বেগ পুরোতে ইংরূপ ফ রাই চেক এনাং পো লাপেন থে মুচের পোলতে ইংরূপ ট্রক্সি এনাং পো লাপেন থে ও পোলতে ইংরূপ গৃহিণী এনাং পো লানলো এঁকে আদরটা বেলেগ বেলেগ লো এঁকে আর ডিজাইন মানে লা ব্যাং পুলো সোনা ডিজাইন পুলোতে ইলি বাং সোন সিমার বিপ সিম্পল পোতে সিম্পল ল ব্যাং নাকে অর্ডার লিং ল আঙ্কে অর্ডার দিই পোতা নিলি বাংকে হ্যাম বু ও পো এঁকে ফ্যামিলি কেবে আং বা জিরপো জিরপি কেবে আং তা নামপন পো আসল মেসি বিজনেস মাকে সুলি পমলো
1: তাহলে নাংলি পিপি আর ডিজাইন আর ব্যাগ শিখাছে লামিগল
0: ব্যাং আর ডিজাইন নাকে পলিংলো সত্যিং মেসি নিকিলি কি বুপো আসল আর ডিজাইন বলতে আসল আর ডিজাইন বুদুন পো মির হাই বুদুন পো ডিজাইন ফিয়া প্রাং বা আঙ্কো কোসন পচে লা কেপা বুরনাই বা ডিজাইন আসল প্রতে সন বনাই দুন পো এঁকে সাইড সাইড চর্চেট বা দোমাতি ডিজাইন লসন পোলতে লসন বুদুন পনিলি ব্যাংকে ব্যাংক পিমা নিং কে হ্যাঁ লিং লসন বুদুন পনিলি ব্যাংকে
1: মেপিগল নাংলি কে ঠান্ডা মালাম থে তাংতে পুথত নিলি নাংলি ফানার জুথে ইগলাং নাংলি নিজন সে লা প্লাস্টিক ওয়ার হ্যান্ডব্যাগ সেলাম জি পোলতে লা আকালার হাই হুই কে নাংলি কুসন সে কাং ভাইরাম ইগল লাপেন কে আবেগ আর স্টাইল মতে ডিজাইন হাই হুই ব্যাংকে নাংলি কুসন সে কাসেলাম ইগল
0: লা ব্যাংকে বাং ফোন নাম করি পনিলি ফান লাস কালার পেন লাসন পড়তে লাসন সি নাম দাম ইক পনিলি বাং লাসন সি বুপ ইক পো কালার বাং বাং সে নাং থান থান বাং কে অর্ডার তুম হে নাকে অর্ডার তুম বাং লাস কালার পড়তে নি বাং লাস টিং সি বুদুন পো বা নিং কে হ্যাং কালার টেং কো নীলিতা বুপু ইনিং কে হ্যাং কালার পেন তা নীলিতা বুপু আনু তিন নিং কে হ্যাং আলাম সে বেলেগ নীলি লালে নিনিং দক পোতামে বাং দক এটা তাহাই কালিমা নি বাংকে আহন লা প্লাস্টিক আর বাংকে খুব নাম দাম উপ নিলি বাংকে দাম ফেরার অত ফের আলাম দক লতা সিনে বাংকে ওয়ান এক দেড় পো একুব একুব ওয়ান দেড় পো আঙ্কে লাসো কালার পো নীলিতা ইনিং হ্যাং পে নিলি বুপো আঙ্কু বাং নিং হ্যাং পোলতে দিল বাং নাং পুপো হ্যাং ইনিং হ্যাং পান বুপো দো পো ইঙ্কে বেগ নাং জি বেগ দো মা পোলতে দো পো হোয়াটসঅ্যাপ পথাই লক লক পো ও লাসো কালার বা লাসো কালার পেন হলো সো কালার চক মা পোলতে আঙ্কো হে ও চক নি লাম্বু পিছু পো পো আঙ্কু লাসো নিসে বিপো জংসে নিকি বুতাং কালার আলাং তুমানিং দক পোলতে দো পোলতে হেম বানাইং থম দেড় পো কালিতে নিলি বাংকে থনামি কক পো আলাং হেম আলাং তুমালা পর ভি পোলতে ও জংসে পর দো পোলতে নাংচিং থুম বন নিলি হেম
1: তাংতে নাংলি বেগ কে কুপুসন সে কাছে লাম ইগলো
0: লা বাংকে আহন নিং টিপ নাং পো আসু পোলতে লা ইং কয় বা ক্রিপ হো বা ক্রিপলি বা ইং টিপ নাং পো ইং টিপ পেন্সি লা লাপু রাউন্ড পিনে পো বিস্তা ইং টিপ পো আহন হে বিস্তা ইং টিপ পো বিবেক পো হি লা একটা আহন বা থুইনি বা থুইথম বাকে হেদি ইং টিপ পো ইং টিপ পন এঁকে একটা বাংকে বিকক পো এঁকে লাসো লা একটা থুই পেন্সি পাঁচ জুরান বন জুরান বম জুরান বম পো জুরন দর বলতে লা বিস্তা হন জুরন টাংলো উপলতে বিঠক কপ ইং টিপ পেট পো আঙ্কু হলা একটা বাংসি জুরন থু পো লান বাংকে কোসন আদেন হে লা বাংকে টাং এরলো উপলতে আঙ্কু লা নেক্স হে লা কোসন পচি আফিথু লা আঙ্কু আথু জলাং মাতি আথু এন্থু পো লাসি জুরন পো জুরন টাং এরলো বলতে লা আন দর লো বলতে আবেগ হে টাং পো লা আনসি আঙ্কু লা সো আবেগ টাং এর পে লা ফি ক্রয় থু নাংলা আরলো হে আরলো পালুত নাং পো লা সো হন হায়

0: hai palu lap tang elo pulote angku ari bang he bupo ari bu er ajat et pen tang elo pulote lata kroi nang la ari he pamula ari kicheve ari he la bu et pen kroi nang po arlo he arlo kro et ajat et pen se angku amira pubang butun thupo angko butak er ajat pilomte angko lapu side side na thu he pineji design bonai ji pulote angko he extra hon pen extra mane la wire pen he la so hon pen si butun thupo angko সুন্দর বাংকে ডিজাইন ল আঙ্কল সিম্পল পোলতে সাইড সাইড বাংকে বুবি ল পুহাই টাঙালো পোলতে আরি বুচটপ আমি পুহাই বুচটপ সাইড সাইড কে বুবি লোক সে ডিজাইন নাম জি বা কিনাম জি তুম কাস্টমার তুম সন পোলতে আঙ্ক সাইড সাইড বা বুথু না কক সিম্পল ডিজাইন কাপড় কাপড় আনি হ্যাঙালিং লো লসন পোলতে লসন বুঝুন পো এ সিম্পল চোখ নি ফানকে পো সিম্পল পোলতে সিম্পল চলো তোমাকে কলা আপু হাই বু এট পেন কি ক্রো ইনাং জি লা আপুলং আবে লা কে বন জি ফাট পিনে ফান পলতে লা বাঙ্কে আকো বুতুন থুপ আর এক্সট্রা
1: ও
0: কে পা বেক ফাট সিম্পল মাজু কা থেক জি লা বেক কি বু বাঙ্কে চালি নি হাংতে
1: তাংতে নাংলি লা বেক আ সেলাম পেন আন পার দা নাংলি কো পিনে কি ক্লেম ডু টু ইগলাং মা
0: ও ডু টু ইগলাং লা বাঙ্কে স্কুল সে চথানো নি গম নিলি বাঙ্কে প্রাঙ্ক কে আই সি ডি এস তা ক্লেমিক লো নিলি কে
1: ও
0: la pen to death anko non school se chathan bo la lo ko la icds ke klen ho pen si la pomu pen pubom bek ta chubudun bom lo nili banke son men si la so bek ki bu banke ing ton te pino nili banke anke la so bek heng no ni la ke penang pinu mi pen a behere ing ke arni pen a behere ke ang tang bilote heng no ni a bek ke la banke plastic a bek banke mi pen pahelo nang po arni ar a pen pahelo lote thang thia bek ba কে চোখ হাইতা তেরোতে জয়কে কে চোখ হাইতা আপনারা 2012 পেন্সি নিয়ে আইসিডিএস লং কে ক্লেম দুন 2023 এন লো নেকিয়ারি আইসিডিএস লং 2023 পেন কে লাপু স্কুল সোসি অঙ্ক কে চোথান নুন থুলা আইসিডিএস কে ক্লেম হরপেন কে তার মানে ওসো মাহা থানা পো লা হাই কি বু হাইতা না থান মির হাইতা না থান হোসো পেন্সি নিলি ব্যাংকে থেগন চেলো অঙ্কে বেগ কি বু বাঙ্কে নি পিনু তুমি কে থেগুন পামো নি থান বম লো যায় নি পিনু তুমি বেগ কি বু বাঙ্কে চালি দু কে থেগুন লি নি বাঙ্কে ওসমার হানতে হাইদি লাই স্কুল সুতি বা পিনে লো পড়তে ওসমার কে পাজুই মাতি পাজুই বম থান বম জল জাল মির হাইতা লা বসল বজে প্লাস্টিক ওয়ার পেন্সি মির হাইতা বু প ওসমার হান থান প পেনাঙান ওসমার নাই থেগুন দলো নিলি লো মুনি তুমি ইন্টারেস্ট পিনে যে ইন্টারেস্ট লে আবি পড়তে জংহেলে জয় বা জংহেলে পিনে সুং বস্তা মি ইন্টারেস্ট দুনাং জি মুনি তুমকে মিথাং ইন্টারেস্ট দলো পলতে কিসুং কুরুং আকামতা জয়কে লাবাংকে হোসর মির হাই সেলাম ল কি জুই বস্তু হাই বল পুনয় লা মির কি বিবি লাহাই তা লা স্কুল হেনতানি কে ফ্লাওয়ার বাস্কেট হাই তা বু লা জাতে সোমার তুম জুই এট পেন কি বি বেজে ফান লাহাই তা লা সো প্লাস্টিক ওয়ার পেন বু লা সো প্লাস্টিক ওয়ার পেন কে কল বিক পকালি আচ্ছা চাতা সিলামে টুকুরি সিলামে হান কি বি আফান্তা সিলামে হেংনু নি মতি এংকেলা পিরি কে থাফান্তা বুমে বাকেট হে বুমে লা অকল বেগ পুচট কালি সো প্লাস্টিক ওয়ার পেন ইলি কি নাং জিকে চত্তা থে আনা সন কে বুমে বাকেট বুনপ পিরি বি মে এংকে কি জুয়ে বস্তু হাই চত্তা বুমে থেক আনা সন কে ইউটিউব পেন লাগন বমলো নিলিতা লাসন মেন সি চালি দুনি বমলো লাল পেন সি নিল বাঙ্কে পুসি জোর বমলো চলাং বমলো জো লাই পেন সি হেমতা সরাই পন বমলো নিলিতা কোনন 2023 পেন কি হেড বে আই স্কুল সে কিছু থান দুন সি স্কুল সুতি দেট পেন তা হেম চেভ্যাং পেন চো পেন কিস্তাং কে সাং সিলো কিস্তাং রং লো পুলতে বেক কে কি বুয়া পড়বে হেম সাই চা চক্লেম নাং কক সি হেম সাই চক্লেম পেন তাং এর পেন বেক বু ফিট পন কে অর্ডার ডু পুলতে কি বু বাং পাপ জিনাং জি পট লালো কে হেম সরটা রং দেট পেন নাং বুদুন ফিট পো জয়েন্ট কে পিনান সু পিনান সলো সব বেক কে সিলাম জি নিলি তো মাকে জোস অর্ডার ইমার্জেন্সি পড়তে আজ আঞ্চ এ যার পেনতে সারাই ঘারো 12 বাজে দে বুলো নিলি তুমি হেমসর পেন আলো অর্ডার দে পড়লি তা উন পু থাকন দে পড়লি লসন সি চপা দুক বম লয় কে ন কং এর লং এট পেন কে মা সবসো সিক্সা কে দো সিতা থাংলাম বে হেমসর ডক পড হেমসর বাং কং এর লং পো নিলি বাং কে বেগ বু পো কং এর মেক জাং এলো পলতে ভাইনি ভাইনি বু পো নি তুমাকে আদাপ্তা থুর ফিট পেন নীল বাঙ্কে ইমার্জেন্সি পোলতে কাম খেম গেল নীল বাঙ্কে বেগ বুপো সন জালো স্কুল তো দামদাম কক জিপো যায় হেমসরটা স্কুল নীলিতা স্কুল পর হেমসর বংশী পুলো চিলারলো কামকে ভাইনতা চিরাবলো হে ভাইনতা হেমসর বাঙ্কে কাম হাই ক্লেম্প নীল বাঙ্কে বেগ বুপো লানসি স্কুল দাম সনো জো কন্টিনিউ লো নীলি তোমাকে
1: তাংতে লাই সি বেক আছে লাম জিয়ে ফানে কো আনা পর এনলো

0: इसी अब्बे के सिलाम जी असो बोलते अनसी मसे पतांग दे जी नीली बंके बा मीडियम साइज बोलते निनी बा नि थॉप निनी से पचो गए थे इमरजेंसी बोलते एंकेला थे मुचो बोलते निपली के प्रॉब्लम है ला बंके हम सोटांग चिराब दुन ओ लासी नि बंग बुतांग दे रते ने पमु पे ने थाम मु के हम सोर बक्सिन क्रोय दुन पो बेग बुतांग एट पेंते हम सोर पिदेत पो ला बंके हम सोर सिन क्रोय दुन पो क्रोय एज अलो बोलते नीली बंके हम साई क्लेम थुपो तांग एज अलो बोलते अंको नीली बंके आरिबु थुपो आरिबु জলপ্রতে আকো হেমসর বংশী হেদি আপুহাই নাই সিলাম পবানি আপুহাই সিলাম বলা সঞ্জালো আবে গালিং লোলা ব্যাংকে আসু পলতে আনে সিম পাতাং দেপো আসু মানে পিনাং আনো হে লতা পিনাং আসু গালিল হে সঞ্জালো কাকে থে বলতে নি থপ
1: মেসেন লো নাংলি কি থানা মালাম থে দাংতে পুথো নিলি নাংলি ফানার জুথু ইলা পুদাম এলো পলতে ইলি সোয়াল লো তুমকে হেম গাছে ল্যাং পেন ডাং লক আংতন হেম আসাই আনতা কে ল্যাং নাং জিয়া সন্দু উলা পেনকে নাংলি কে ইংনু লু কে থানা সাই কে ক্লেম দুনা বাং ফিল লাসি নাংলি লাপুয়ানা সাই কে অং আংবং পেন নাংলি কুপুসন সে লাহে হুই কাছে লামাসাই আফান আপর কাছি পিউন ল
0: লাকি নিং হ্যাং পুলতে আপর কে মেথাং সে চুলাই নাপো সাইলে দু বই ফিচিতা নীলি ভাঙে শুনছে মাথা নিয়ে সাই ক্লেম বোমস্তা মে লাপুতা সাই ক্লেম সিরাক সিরাক পো হলো সব বাংকে লানসি বেগ বাই চুবু লোক আন মাইলি হে মা সাই কে ক্লেম কে ট্যাং লানসি লা সফিসি বেগ বাঙ্গে চুবু পো নীলি ভাঙে তো একজন এরপেন আঙ্কো মেঘজাং জিয়া কোতা বেগ চুবুলা আঙ্কো লা নন সন গরম দিন বাঙ্কে বুন ও ইংটিং দের ও পট বুন ও ইনিং হ্যাং পড়তে উন ইডি সোয়ারলো তুমকে কালিমা ইমিথাই নিং হ্যাং পড়তে চত্ত কিউন এ সন কেভি লাঙ্কে
1: চাংতে লাই হই আবে কে নাংলি কো না সিকি জর ইগলো
0: লাই হই আবে কে ফ্যামিলি বা জর্প জর্পি পমু পেন নি থান বমলো আপরাং কে নিলি কে আইসিডিএস লং তা ক্লেম লো আইসিডিএস তুম লং তা নট আন তা কন্টাক্ট বলাং পট না অর্ডার বম আইসিডিএস পিনি তুম তা না অর্ডার বম বাইরে তুম তা না অর্ডার বম আঙ্কো নন নি লা চকলেম দুন বম স্কুল লং তা স্টাফ তুম পুনয় স্যার পুনয় বাইরে তুম পুনয় নাম নাম দুন বম আঙ্কেলা সন পেনসি থেকম লং পড়ল তুম তা ও কোনালো কি নাম পোলাতে লাসন সনি তুমি বাইদে লং নাম দুন ও ফোন নাম করিপ পেলা মিস তুম তা নাং চিরাপ ল ফান সার তুম তালো সার তুম নাম ল নে ব্যাংকে বু ও প এঙ্কে বা জোর নাম পঙ্কে লা দশটা বারোটা বা কোয়ান মাহে হোলসেল সে পিদুন দুলো নে ব্যাংকে নিতি তুমি সন রং দাম ওই লাসন সন বেগ দাঙ্কে হ্যাং দুন রং পোলাতে হে না পন পিপ নিতি তুম তা বেগ নাকি অর্ডার দুন নাং বেগ থেকে লোক মা আনি দখাক ওপ লুম তা নাম পন পিপ সন লো পমু পেন পোল হলা ফোন পেন নাং সেন থা ওপ সেন লক লক পনি ব্যাংকে সন সিন অর্ডার দুন বলম লো কুলাত মা কেন মাত কে আভেলাং হেম পেন্সি চুবু বমলাং চো জ্বর বমলাং
1: তাং তেলা ইসি বেগা লং নাং লি কো আনা দর সে জ্বর ইগল
0: লা ব্যাংকে আসু পোলতে ফারুপলি লাপেন থে মুচোট পোলতে ফারত রব ফারত রক্সি লাপেন থে ওপলতে সুরিসি লাপেন কথে পিছে থা পোলতে আদরটা পাশো চেট নাং কক পজো লা বেগ আরিটা অং চেট পজ নীলটা পাশো চেট নাং কক দিল আবে গালিং ল আবে হইলে লা আন মাসাব সো লা লাং আবং চথা পন্দর চেট বা লাপিনে পেনা চথা পন্দর চেট পোলতে বা কম চেট পো বজার করি ফান লাহাই পোলতে না কথাই পিছাত পোলতে পাশো চেট পো ইংকেলা নন পিকনিক হাই কেদাম জি পিনে হাই থাপন জি লহান মাং পথে চেট হাপতে পাশো চেট পো সোনা জালো জ সাই সা লিং ল বেগ লান পেন্সি আদর বাংকে পুদুন পো নিবা লা বেগ আদি কি চলিং পেন ল জংসি হোলসেল পোলতে ফারো প্লি পোলতে নিদি লং কে লিকে ফারো কথা আমরা ফকে আনল আইকে ফার ট্রক পোলাতে ফারো ফর নিদি লং নাইলে জিবাংকে জংসি অঙ্কল পেনাকে থে পোলতে ক্রেপ হো ব্যাগ বেগ পিনি পোলতে আলং তুমানকে ফারোহিনি পাচু ফারো ক্রেপ হো পোলতে ফারো ক্রেকে থম নিল লং নাইলে জিকে সন হোলসেল পো বাংকে জংসি এমে থ্যাং লং লাইনাক পিনি পোলতে লামাগে হোলসেল কালিলো হে লালো পু নিলিতে গে জাপ্রজান সিকিলে জাপ্রজান হিনতা পথাই উলো এঙ্কেলাপু ডকমুকা পেন কিপু নিজের পি পো মিস ল জর পি ল লতা পেন নাং আনব তুলো নিলি ফাট তা নাং অর্ডার পো জর পি পিক আনো নিলিকে দোকান লং হাই পিউন দেবতা লা হেম পেনটা আনি নাং পিক আনো নিলিকে লা হোলসেল বটে জর পি জর পো ফ্যামিলি তুমি বিদুন নিলি বাংকে দোকান হেলো মানে থনাম দে লা রং রং সি রং দাম পিনে পোলাতে পু ডকমুকা বকলিয়া জাপ্রাজান সেন্টার লাহাই লম লো হোলসেল বিদুন দুনকে আসন মাসি কাস্টমার দুমতা নন্তা ব্যাং বম লো নিলি মা থেকলং বম লো বেগ কি হেংনো নি মা দিয়া বেগ বাংকে নন লা বজার নাম লক বেগ হাই বাংকে হেঙ্গো দা প্রাং পর থেকলং বম তে আমি খিনি পেন ও মেসিন পকে চিনি বাংতা আসন মাসি নাং নাম বম লো

0: si album non heta soita ne hatta ne order do non da bubum la penap lom ke tang po bon la be ki bu pen hem family ba jer po jer pi ke wangum ta ne be thek long pen ke nam pon hur lo hong jor ai tang ni jo mi thang thek lo polte ang tang um si chini che than bom lo son lo kang tum po dukan sukan a ve puta bang ni je je dukan bi ai tang ne lam lo thek polote hem pen ta un dukan bujak ke dukan ta chukim ta poisa la ta lata no anke asi munit tu matha je la sona ve son nang ni po kal nang ni po mathari hem pen ta chubor i pulote hem pen ta nang un non ni son jo dukan ave bojar ha chuthon amde just family jir po jir pi thek long bom po mesen pulote munit tum ke chini na humri prelo hem ta la be kibu pen ke kuson bo chin hok ta pon mi non son therang ka thak po son te la ke chivur lok pon no ni ke matha ting ke la plastic kibu pen lo bon ke joy nai ke নিং মাথা ফেমিলি হ্যাঁ কেদাম বস্তা মে চে পন মে রাসো বেগ দা লাম চিংকি দুন বোম পেনটা বু মে বেগ কে মোবাইল লাং বোম পেনটা বু মে ইরি মাংকে অটোমেটিক দাম জুগি তিল নিকে নন সন লাম চিংকি বোম তা হ্যাঁ নিকান দেওলপ জ আঙ্কে ফেমিলি হ্যাঁ সব বেগ হেদি চে পন্ডের পেদি হুডাক্তা বু দাম পনিকে সিলা সিকে জয় নাই লো বসিন নীলি নিংগে মাথা লনি বাঙ্কে ক জয় দা জয় কে ইনিংলে হ্যাং বলতে
1: তে নীলি কাপাতুসে আকার জু নাংলি ফানার জু থেকলাং প্লাস্টিক ওয়ার হ্যান্ড ব্যাগস কাছে লাম প্যান্টা ইসি আলি থেদুং দো পোনাংলি পুদাম অঞ্জিমা
0: হেম পি তোমাকে উন এক খাবা নি লাল মাই চিপুম দে ননি তুমকে হেম সোলাং পোত উন লাবাং কে নীলি কে লান তো সে বু উন তে লান মেন্টা উন লা নীলি কে মাথা মাগে হেম তুম থে তান প্রতি উন দে বা উন দে তাহাই নন সো নি তুম হেম সো তুমকে ও নিলি তোমাকে আলে দো কো মাচুকতা চুবুতে আলে দুজি লাবাঙ্কে হসে মাথা নিলি বাঙ্ক আলে দো বসি পুজি সোয়ারলো তোমকে জব কে আনু তিন মাত কে দলাবলে বা দোই ফি সমে চকলে মে লাবাঙ্কে সাইড ইনকাম সনলো আঙ্কো সোয়ারলো তে কেলি সুপিনস ন নিলি হেমসর থান থেকলো নিলি হেমসর কে সাইড ইনকাম বসি নিলি লং চিরাম দুনু লতা কুসলো স্কুল পেন বাং পলাক তুম ডিউটি পেন চে বাং প স্তমে পরকে হেম কি কোন সাপোর্ট পাতাম দে পদি লাই নিলি লং চিরাবন প বসি সুপিনস ন তা ক্লেম মে উন কো থাং সুং সে মতি কি জয় কে কাম পট উন সব মত কে জব মত কে দলাবলে ল সরলো ন সুপিনস ন সা লাই সাইড বিজনেস পেন সিন ন লম কে কাই দিন সি আপনার সঙ্গে গেলে দেলো পজ লাহাই পেন তা হেমকে আর্চাক চৌ পুনয় কে দাম পুনয় লাহাই পেন সিনা আর্চাক বমলো আর্চাক পো অন্য তিনটা ক্লেম তা মি পড়হি বয় কলেজ দুন বয় তুমি তা মি চোখলেম মি লাহাই তাই
1: মি পিগল নাংলি কে ঠান্ডা মালাম থে লাপেন চোরলো নাংলি প্লাস্টিক ওয়ার হ্যান্ড ব্যাগস কাসেলাম আপুঠাক রেডিও নাঙ্কার জুদুন কেদো আন আরারা তোমা ফান কে থান কাপাচিনিয়া পট লাপেন নাংলি কে ক্লেমা সাই আলং আন সিতামি আর নামলে আহির জুমি নাংপা পিদুন ইগলো না পিনি কে আপর চক টাংলো লা সিলি তুম কাচিং কি কাচি থান কে লাপু আনলে ইংটন ইকোকলো না দোমে থাকমে কার্ডম
0: কার্ডম
2: লাপোন পড়ং লিতুম রং রো বাজামে গং ডেং লং পেন প্লাস্টিক আরি পেন কি বুসি জাম্বরং কাসেলাম আসাই পুথাক সাং এট রং পিপি লাপেন হুনালি তেলন পি আতুমং বং জিহু চিপুট আর জুই লং টাংলো লাকে আকাশবাণী দিফু আদুন্থু রূপজিলি ইংহি পি পেন কেথান পন পিরথেয়া লং চিঠে কেদো আপি আপুথাক লামজের আর জুই সেনা
3: দু কবি রেডিও কার জুয়ারা ফান্দামি নীলিহীন পেন নিংকাং সামাকারডম বা জিরিগল পিনি আজয় মেঘলং নীলি ইসি আকেনাং সট নাই ইন্টারন্যাশনাল বায়োলজিক্যাল ডাইভার্সিটি লবং সোফি নীলি নাংলি তুমফান থান বা জিনি পঞ্জি ফানসি বড় ইগল তাং দে আব্রাং সিলি তুম জেঠানডাম ইকসিনাং বায়োলজিক্যাল ডাইভার্সিটি বিফানসি পুডাম ইগমা বায়োলজিক্যাল ডাইভার্সিটি লাগে ইসি পিরথেলং গেদো গেরেং আগা পি আন ফানসি হুদামল পিপিমা পুতে হেংপি থেংপ্রাং মারাত মারেং ও সাংমান লাপেন মাইক্রো অর্গানিজম লাই হুয়াসন আন ফানসি হুদাম ইগলো তাংটি নন ইলি তুম চিনিদাম হরসিনাং পিপসি ইন্টারন্যাশনাল বায়োলজিক্যাল ডাইভার্সিটি উপুদামল লবংসো ইন্টারন্যাশনাল বায়োলজিক্যাল ডাইভার্সিটি পু ইলি তুম কি পুদাম লাগে ইলি তুম পিরথে লং নাঙ্গে প্লাং আসন আন আমিনা জুংজুং পেন লাপুহাই হুয়াসন আন ইলি মুনির তুম গিবি পন আংডেং মাতে বর্ডার আটেং পেন ইকলেম কেদাম পন পেন আথেমা লাংরোই লাংজেং গিলি লাতামি প্রেকজাম আদি মাদের লং তামি লিপন লো লাপুসন থাক থাকসি তোমন আরবে সিতামি পিরথে আং কাং পিয়া

0: Long tami amina teng pen japon lo lapen tami arwi tami jangpon lo lasom thak thak si ili tumjung si thengpi thengprang chor mate panpon pulote arwi ke jang lapen botor ka chelar sitami pregjama dima de dalong sitami ropon po lasi jong si ili tum lapuson thengpi thengprang pavir pon bom putangte pirthe phan isi kasik sak do kok ji lasi ili tum mathanang ji pirthe kering akason an ke pavir vidya ji phan ili tum tami mena dim long jotkali pirthe angkang pia phan sitami matha ponang ji ili tum chirekom Japan. Lapuson thak thak si pregja madim United Nation atum pen sitami chirai kompon jia phan asai deng ponlo. Loka charlia hemalong pregja masai klemadim along lapen tami thengpi thengprang ke e pon jia phan pangdak ponlo lapen tami idung irai ke duhai hui sitami kiche pangthir jia phan asai deng ponlo. Lapen te chirok tok ajai mek sitami bi ponlo. Alang li tuma ke mang pen pangdak pon munira tuma phan than bachini pon biodiversity টি লাকি টেকে এবং ক্রুই লাপেন ইংনার লাতুম ভাঞ্চকালি ইলি তুম নিংবে নিংদাপ কেচু ইয়াসন সাং হান থেসেরে থেকুম্বং লাপেন ইলি তুম পিন্ডেং কাচিং থাং লাপেন তামি দোবাই হাই হুয়াসন আন তামি ইলি তুম লাদাক পেনসি লং পনলো পেনাং আন মেডিসিন মাতে দোবাই আসন আন তামি থেংপি থেংপ্রাং মারাত মারেং আতুম লং পেনসি লং পনলো লসি ইলি তুম জংসি পাভিয়ার ডেট পুতাংতে মোকেবাং জিলাং এপ্রাং কেসো কিউন ই সে কাচিলাং জিয়া দোয়াই হাই হুই কেলং জি কাসিক সাক দোকক জি লসি উন আন কে ইলি তুম তামি চেরাই কম্পন সি কেমে জি মোই প্রাং কাসিক সাক কাবিদে জি আফান বায়োডাইভার্সিটি লাকে পেনাং আন আসন আলং কেনাং সটল পিপিমা পুতে কেচুয়াসন আন লাপেন তোমন ল্যাং লাপেন বোতর কেপামি সেন আফান তামি আকেরা পি থেংপি থেংপ্রাং আলং পেন ইফান অক্সিজেন তামি নংপিল লাপেন পিজো প্লিপ্লি আতুম সিতামি ইলিতুম হান থেসেরে থেকুম্বং কাচুটি কিয়ালং অবশ্যক জংসি পেন পলিনেশন আহিন আকে রাবলং পনল লাসি ইলি তুম জংসি নেচার আফান পাভির কক পুটাংতে ইলি তুমা কায়া কিসুং থেপিকজি বিপদ মা আথে ইলি তুমাসন কিদু কে বয় দে সাই চংদাত কাতি কি পেন কেরেং জিয়া ফান সাই চকলেম হান সকাতি কি পেন ইসি থেদুং কাসিক সাক দকক জি লাসি ইলি তুম তামে চিরাই কম্পনাং পো নোনা পোড়া কায় মুনিরা ফাইনাং কে বার জক তোবার হেম ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিস লাহাই হুই কাসেলামাজক থেংপি থেংপ্রাং তামি পিপন নাং কল লসি ইলিতুম থেংপি থেংপ্রাং ইপিয়াজক আকো পুথত ইলিতুম তামি এ পন্থুনাং পো আথেমা ইলিতুম তামি থেকপন লং থেংপি থেংপ্রাং কে দোপেন আবিন তামি দোলং লাপেন আলির আলন সিতামি লাংমে পি লসি ইলিতুম আনসুসে পাচান পন্থুনাং পো লালতে মোকেবাং জিয়াকায় পরহুত সিতামি কাসিক সাগাবাং তামি ইং আর পন পো লাপেন নো নাকাই নিং ওই মেমি পিয়ঠে তামে বীরব মাসন ল সাইন্টিস্ট আতুম কেলাং চারিপন ইতুম পেনাং আন মারাত মারেং বীরব মাসন ল এথেক লংলি মিলিয়ন ইয়ার্স বাগদোপ বিপদ মা পুতে থেংপি থেংপ্রাং কিথুম আজক লাপেন লংলি ল্যাং লাহাই হুয়ালং পলিউশন কে দো আজক অকিরি শিকার কে দাম বটর কাচেলার লাহাই হুই পেন আজক বীরবম ল ইলিতুম ফ্যাক্টরিস ইন্ডাস্ট্রি লাহাই হুই কিকি মাজক মারাত আতুম কে দো আদিম বীরব মাসন ল ইলিমাং চিরাইকম জিয়াফান 30% পিয়ারে আলং লংলি লাপেন ওশেন আফান ফারোয়িং কয়রা হংকে পেন লাহেনল 30/30 আকিমাং বন্তা পিয়ারে আংকাং পি পেন কাচে ক্রয় লাপুকে চকচে ইসি আহক পেট কাচে লারাং থেক লাকে আনুতিন আংবং পেন ক্লেম পন লাহেনল ইলিতুম কাচে রাপ চেতো পেন থেংপি থেংপ্রাং কে এ পন পেন ল্যাং কে পান হোক হে পেন লাপুসনসি প্লাস্টিক পলিথিন অকরেং লাপেন মারাত পেন কাসনসে আসন আন এন পন পেডেটসি গেমে লাপেন সাই কাচুটি কিয়া তুম আফান সিটামি চেরাপ চিতু দুন পেন থান পেন কেমিক্যাল কে দো আসন আন কেন ই জিয়া ফান পাংডাক পনসি কেমি লালতে মোকেবাং জিয়া পর সিটামি অক্রান আফান লাপেন তে ইলি তুমা ওয়ারমন আফান সিটামি ইসি কেমিয়াং থেক চিঠেক পনলং পো লান চল নীলিলাম থে লসিকা দুক আবে রেডিও নাগার যুদনারা দান আবে ফান সিটামি নীলিহীন পেন নিংকাং সামাকারম পাঞ্জিরিকল কার্ডম
1: লাপন পড়ং লিটুম রূপজিলিং হিপি পেন কেথান পন লামজের আর জয় লং টাংলো লাকে আকাশবাণী ডিপু আদন্থু সারলামথে আর জয় সেনা আসারলামথে আমেন লাকে চমাং আংনার কাচেতং কাইকে মাত চেথান কং মাতে থান তাংদের আলাম তা থান লেথর লেথর লামথে কিমান আর নিশি চমাং পো আমেন ইনুদ আমুনিত ইং নামালং

ইংনার এজন চেতং লগল লাপেন লবং সোলাম থেকলক আমুনেট আফান আ লিংটা চেথানকং লাপেন থান টংদেত আমুনেট আফানতা থান লেথর লেথর বামাচি আলামথে দক আথেকে এ সনবেদ আলামসি থানলেমদেত পুফান লাসি সারপালাম থেলো চমাং আংনার কচেতং কাইকে আমার চেথানকং মাতে থান টংদেত আলামতা থান লেথর লেথর পিনি আসারলাম থেকে লাপন বেলো

0: lapona porong litum am iti mong pipen kilun arjuk long tanglo
1: tumi khub bhal incentive pala ki plan he
2: government securities or investment
3: ekdom thik kotha bhabisha apuni eta government securities or invest kora usu he porid
2: kintu kene koi
3: rbi retail direct scheme on broker nuha koi apuni invest koribo paribo aru apuni apuna dhonor pabo returns rbi portal lo jao bina mulya account khulok aru apunar bank account pora sidhai paisa invest korok surakshito hos
4: retirement or bisat moyu yat invest korim
3: bor bhal kotha koisi apuni rbi e koy
2: jani lok khotor ko hoiro
0: লাকে আকাশবাণী ডিপু আদন্থু লামজের আর জুক সিনা হুনমিলি ক্রুপি পেনকে ঠানপন লামজের আথে পি লাকে তোয়ার কে দাম কে ওয়ান কে জগওয়ান পুঠাক তোটাংতে আর জুক সিনা
5: আপ্রাংসি রিডিও কার জুকে দো আনার আরা ফান্সে তা মে নিলি হিন পেন কার্ডম পাজে রেগলো পিনি নিলি তোয়ার পিয়ালং কে দাম কা চেরে নাং জি মতে রোড সেফটি আপু থাকছি থান পঞ্জিয়া ফাঁসি চিসিক পনল মোটর গাড়ি কি বেগ আতুম তোবার পিয়ালং কাচেরে নাং জিয়া রনাতাং পিনাং আন্দু লাসওয়াং বং পেন তোবার চেকক মতে দামপুরওয়াল ট্রেফিক আরন কে ক্রয় মোটর কে বেগ কাপাংলে নাং জি লাপেন কাচিং কয় পেন কাচিপাচক নাং জিয়া ফান কিনাং সত আসন আমুং কাচিং থাং নাং জি দোয়ান চিং থাং বেগ নাং জি লাপেন কে ক্রয় নাং জিয়া সন ক্রয় বেগ নাং জি লাসওয়াং বং পেন কাচিকো বা ফুটুপ মাতে হেলমেট সিট বেল্ট কাচিং থাং মোটর বেগ বোমা হুট আর কি মাতে কাংরি কাংক্রাং আবেদে নাংজি মোবাইল চিং কি কেডেট নাংজিয়া লাপেন দামপ্রুয়ালং তার পাং থেক কি পি হাই হইলাংসি মোটর কে বেগ আতুম ক্রয় বেগ নাংজি আকেং পেন কেদাম আতুম সিতামে তোয়ার পিয়ালং কাপানং তাং আতোয়ার সো মাতে ফুটপাত আলংসি দাম নাং জি মোটর কেবেক আতুমলে পুনন কেং প্যান কেদাম আতুমলে পুনন কি সুই নাং জি পুয়াং দেং কি বিয়ালং সুই নাং জি আজো আপরা হুট পেরি কাচিং থাং চেচার ডাক মাতে ক্লার ডাক আপে আরি সি চিং থাং নাং জি আথে আজো কাংতিং আপরা হুট মোটর আমি প্যান কাপাং থেক জয় কে নাং জি মোটর কেবেক বোমা হুট ইফি এপ্রাং এরেপ এরা এচেলাং পামে নাংজি মোটর হেজান কাচি পেক লাপেন দামপ্রোয়ালং মিঠাং কেদাম নাংজি তোয়ার চেপাং থেক জয় কে নাংজি রংসুপি পুলোতে দামপ্রোয়ালং আমে কে এয়ার লাপেন আমে কিলির কেতার দুজি আমে কে এয়ার দুটিকে এলং আদিমসি পাসাং ওয়ার নাং পো লাপেন আমে কিলির নাং কে ক্লাং আনসি আরো না তেং পেন দাম নাং পো লাসি ট্রেফিক আতুম কাপিন চং আরন কে ক্রয় নাং জি দোয়ান ক্রয় বেগ নাং জি লাহেনলো তোয়ার পিয়ালং কাচেরে নাং জি আরন কিথুর মি আরি সো আতুম দাং প্লি দাং থম দাং নি লেপুনন থাং বাক বে পেন কাপা চাট লাপেন কচিং বাই পেন প্রাণ কে চেপাদাম আতুম তাদোলো পেনাং আন আতুম কে ট্রেফিক আরন কাচিনি নে পেন মোটর হিজান কাচে টং তাদু সন্থত সি কংরি কংক্রং পেন কিবে কাতুম কাচিং কয় পেন আপ্রাণ কাচি পাদাম আলাম কি চেথান সি জগ প্লরলো মোটর কিবে বোমাহুদ আকাপ্রেক আলাম মাথা দাম দে দে নাংজি স্টেরিং অ তাংলো পুলোতে এপ্রাং ইফি এরেপ এরাই কপিমা কে দো হালা হাই সি চেলাং নাংজি কিবে বোমাহুদ কাচেলেম হাই হুয়াবাং পাবে দে নাংজি লাসি কেবে কাতুমতা কাইকেতা সেরাই দায় নাংজি লাপেন

0: pulote motor gari kevek abang kapang len si keme athe lason ke tara demlo pulote motor gari kachinkoi unaya demlo pusi thanponlo lahai kado kawe traffic aronjong si kroi la pen langpami thek pulote towar pi la pen dam prolong hai hoi sitame chere thekpo kardom
1: লপনপর রং লিটুম হুনমুলি ক্রুপি পেন কে থানপ লামজের আর জুই লংতাংলো লাকে আকাশবাণী ডিফু
2: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী ডিফু অলং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতে মাতি হ
3: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
2: কুপি পিল কাপাচে থাঙমি আসন মুংকে
3: কাপাচে থাঙমি আসন তে দোপিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
2: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হুমরি দাম নাংজি কে
3: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নাম্বার 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চকজি
2: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
3: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফু আলং
1: আদন্থু পিনিয়ালাম যে রাজা মেক আংডেং লংপেন কিরু কেথাই আসাই পুথাক রূপ সিং টকবি লাপেন হুটবাং হারমোনি বে আতুবাং বং চিহু চিপুত আর জুক সেনা
4: আপ্রাংসি আকাশবাণী ডিফু রেডিও কার জোড়া টুপান আফান নিংকাং সামাকার দম্পাজির ল নাংলি টুমফান আর নিবাংটা কাপড়ে কাপড়ে গা যাই মেঘ নাংওয়ান পি লাসন থট সি পি নি জিতামে নাংলি টুমফান ইসি প্রেক জায়গা যাই মেঘ নাংওয়ান পি লাকে ননাকা এলিতুম কার্বিয়া খে লং সিতামে চিহুং বম ল লাপেনতে এলিতুম কার্বিয়া খে চকলেম চোদাম ফান সিতামে ইসিয়া লে দোপিক সেলাসো পুথা কচিংকি চেথান পঞ্জে ফান টেকলেম বেগ আবাং ফু নিলিতুম স্টুডিও লং চোফা পন ল কচোফা তেং আলাং লি সিতামে নন স্টুডিও আর লোসে দিল স্যার রূপ সিং টকবি কার্ডম স্যার
5: কার্ডম
4: লাসে স্যার পিনি নাংলি ফান আসো পুথা চিংকি চেথান পঞ্জে ফান নিলিতুম নাং চোফা তেং নাংলি বাং ল কেচিং সি নাকার জু পঞ্জি কে লাহ কেটেরিং মতে কিরু কথায় আসায় আপুথাক নাংলি কাচি নি আন রেডিও কার জুরা তুমফান থান ইজিমা কুপি পি লো কেক্লেম না
5: তো আপনার সি নীলি আকাশবাণী ডিফু কার্জু আরাত কে দো আন আবং ফু বাং ফি কে দো আন আফান আপনার সি কার্ডম পি পাজের ল কার্ডম নীলিমেন লকে রূপ সিং টকবি নীলি নাংলি নাকার জু আপুথাক কেথান পঞ্জি লাপুসন হেল আপ্রাংসি কেটেরিং মাতে কিরু কেথাই লাবাং সুথাক সেলি থান পজের মিক পো লালো ইলিতুম কার্বিয়া খাই আলং নীলি বিহেক পেন লাবাংকে থেকদুন লং পারপে লাপুসন সে নীলি চিনি ল কিরু কেথাই দোকে দো টেবন স্তামে রং মালম পেনে ইলিতুম সাই আমু মানে থেদুং থেদুং সাই আমু আন পার্স তামে আদাম সার পুনন মাই মিটিং অলং পুনন স্তামে লাপুসন ইসি আিতুং চেলাং পেট পেন কে ক্লেম লাপুসন থেক দু নংলে ইলিতুম আখাই আং বং থেক দু নংলে লাং লাসো পশি নিলিতুম মাথা দামিক ল জিরপো তুম পেন আনপার স্তামে নিলিতুম হানজাং নাংসু জেসেমেট নিলি হানজাং নাংসু পেন সে কেবাং পশি নিলি হানজাং নাংসু আমেন সুং নাং কক পো নিলিতুম হানজাং নাংসু অলং সে লাপুসন নিলিতুম পাংচেং ইকলং ল কেটেরিং মতে কিরু কেথাই আসায় পুথাক সাবসো নিল তুমি পাংচেং পুথাক তামে চেথান পন ইং তুং ল মাথে মালা বং সবার সাই কিলং পেন আজক লাপেন সিনেলি থান পাজের মিক পো লাপুসন ল হালা বং সহুত নিল তুম কে চেং সি আনেন কান লাকে সুরি হিনিরা ইং কয় আনেন কান সিনেল তুম পাংচেং ল থেরে আচিকলু নিফাই সিয়ার নি হলা সর নি পেন সিনেল তুম কিরু কেথাই মতে মেন তামিল তুম কাছি এর দো হানজাং সো কেটেরিং গ্রুপ হলাসো নিল তুম মানে আবিতুং

নরে না লেতুম আলিসা চেন্নাই পেনকেল আর জুই লংটাংল লাকে আকাশবাণী ডিফু জাইমে কেবাং বম লাকে এফ এম বেন পেন ফারুই সিরা টকবর সির কে মেগা হার্স নিউজ অন এয়ার এপ লাপেন রেস আই এপেন সিতামে না লেতুম আকাশবাণী ডিফু জাইমে আর জুই লংজে নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই ট্রকরামেনি প্লিকেরা ফ প্লেংজি দক দকল পরফাই ট্রকরামেনি প্লিকেরা ফ প্লেংলতে গুয়াহাটি পেন কেপাচিটা আসামে সালাম পেন সন্ধ্যার আঞ্চলিক বাতরি আর জুই লংপু

লাকে আকাশবাণী দীপু আদন্থু কার্বি দেট লংরি চিহনালুন আর জুকসেন লবং সোজা মে গংটেং লংপেন কেচেং সে স্যামসন ইংটি লাপেন আলাংলি রিসাং হটুপেন কিলুন আর জুকসেন আলুন দলাম থেলকে লুন রাব রাব না

আদন্থু হাওয়ার কেহাত কার্বি জুতং হাওয়ার আমাই টুবেন কিলুন আরজু এক্সেনাং আলু নালাম থেকে নে ফারমান কাছে হাং তদান্তে আরজু এক্সেনাং।

লাকি আকাশবাণী দীপু আদন্থু ক্লিম সুমার লাপেন ধন সিং তেরনা তুমি কিলুন আর জুইসিনাম আলোনালাম থেকে নেপি আলাম নে কাচিং হন চেনা।

জুবিন গার্পেন কেলুন আর্জুলং তাংলো আদন্থু দুইপেন বরুয়া লাপেন নমিতা ভট্টাচার্য তুপেন কেলুন আর্জুক সিনাং আলু নালাম থেকে হুদিসু তোমালয় কিমানু মরম।

0: নলহেনাং লিটুম দুইপেন বরুয়া লাপেন নমিতা ভট্টাচার্য টুপেন কেলুন আর জুই লং টাইল আসামে সেলুন কেলট কে পারজু কেলা পানসি কাংটো নিকলো লাকে আকাশবাণী ডিপু আদন থুয়া যায় মেঘ লাকে অক প্রাণা যায় মেঘ অক প্রাণা যায় মেঘ আং লং পেন হিট স্ট্রোক হাকে সৌ পথাক ডক্টর রাংসিনা টকপি লাপেন হুট বাং ফি সেংকান কিমিং টিপিয়া টুবাং বং চিহু চিপুট আর জুই সিনা
1: পিনি নীলিটুম হিট স্ট্রোক আপু থাক চিহু চিপুট পঞ্চিয়া ফানপুরা নীলিটুমা হিনপেন ডক্টর কাচো ফাপন্ড আলাংলি নীলিটুম কাচো ফাপনা টেংপেন নন স্টুডিও লং না ইং নি ইকাতল আলাংলিকে ডক্টর রাংসিনা টকবি হোমিওপ্যাথিক কনসালটেন্ট লাসে ডক্টর নীলিটুম আকাশবাণী ডিফুয়া হিনপেন আংলি ফান সুরি সুরিয়া কার্ডম বাজারিগল তাদের ডক্টর কেচেং সি নাংলি নাংলি মিনা আলাম লাপেন কে ক্লেম কেডাম আপু থাক রেডিও কার্য আদাটা ফান থান পাচ্ছি নিক জিমা
2: আপনার সি কে নীলি লা সোলাং দো কার্বি রা দো আন ফান তা কার্ডম পাজে রেগল লা পেন নীলি লা আকাশবাণী ডিফু নীলি ফান লা পিনি চিহু চিপুত জি আর ডিম নাকি পেক আপত সরি সরি কার্ডম পাজি অর্পণ ল নীলি ম্যান ডক্টর রাংসিনা টকবি নীলি হোমিওপ্যাথিক কনসালটেন্ট নীলি নন ক্লিনিক সি সোলাই একদম প্রাইভেট ক্লিনিক পেন নীলি লা গভর্নমেন্ট লং বাংকে লা বকলিয়া নাসি নাকে তাং এক নীলি চার্লি বাংকে গুহাটী লং সিগে চার্লি এস জে এন পোস শহীদ যাদবনাথ হোমিওপ্যাথিক কলেজ লাদাখটা নিঙ্কান ফরা আচিটিম আন লগে চার্লি নাং লাদাখ পাস আউট ডেপেন্সি লা ডাক নীলি নন ক্লিনিক পোল বা আংপেন লা গভর্নমেন্ট আজব লং সেতামে আওয়ার্ড সাই চয়েন্ডেন্সি নন আসাই বাং ক্লেম দন এক বম ল
1: সুরল ডক্টর পাচিনি পন পন তাংতে পিনি ইলিটুম কাছে থান পঞ্জি লাগে হিট স্ট্রোক আপ থাক তাংতে হিট স্ট্রোক কপি ল লাপেন কোসন ললা বাংস ওকে সো নাংলি থানিক জিমা
2: হিট স্ট্রোক পুমানে লা বাংকে লাংনাম এলতে মুনিত তুম আক আরলো আকে সো বাংখালি লা বাংকে মুনথি দামে জংসি আহং কেফাং অক বাংলে আর টেম্পারেচার ডো পিক পলতে আংকে এ অক আরলো পেন জংসি হলা সো টেম্পারেচার বাং চুন ই লা সো এক্সেস আখি অং দুং এ অক আরলো লা সো কেফাং অক এবাং আরলো কি লুট লোপতে এলিটুম হিট স্ট্রোক পু আং থেক পু সিতামে পু দামিক মেল আং পেন লা সো হিট স্ট্রোক কিচেং সি এলিটুম কেপাং থেক নাঙি আছিক লো বাং লাং দামিক লোতে লা ওসিক পাই পাই আং পেন লা জাখং লা সো আছিক লো সি বিসি কই মুনিতুম লা সো আকে সো কেছে টং পন নাং ল লা কেছে টং নাং ক খেলা পু ল আঠে মানে লা সো চিক লো কে নুতিনটা সাই কিটিকি সাইডে প আর নি গেচিং টো তাংহ বা লা লাং খেজুন ও এ লাহাই পেনসি লাসন আকে সো বাংকে কেলং পন চেং আং থেক ল
1: তাংতে নাং লি লবাং সো কে সো আং থেক বাং থান পা জেরমি ইক জি মাং
2: হিট স্ট্রোক কেলং পু ইলি তুম কে চেং সি কে পাং থেক নাং ই বাংকে সন প্লি সন ফডো আপ্রাং সি বাংকে মেন মেন ফুয়ার্টিং প বা তে আনিং কে বাং বা আফু গছো রড প ক্রেফিতা থেক লাসো লগত আবাং কিসো প আবাং মেক চেক্রক এ তাংহ আরিয়া কেং ক্রুচাই তাংহ লাহাই লোপতে ইলি মুন্থি মেল লাসো হেড স্ট্রক পু আকেসো বাং কিচেং ল লাসো লগত লা আং হো কি ক্রেং আং পেন আং ফুং পঙ্গ চরত আলাম কে কে লাই আং পেন আর থো কি সান পু নয় বা লা আমেক চেচার রিম লাহাই বাং ভুচতা মেলে তুম হিস্ট্রক কিচেং লোপু আং থেক মুন্থি পনিক মে
1: সুরু ল পছিনি বনপদ তাংতে কপি পেন্সিল মাংস কে সো কাছো লং মা কাছে মান নিল
2: লাসো কে সো খেলং কে জুং জুং কে লাখে আজাদ জাত বেমার তাংহ ভাইরাস পুদাম বাং খালি লা বাং মেনলি কেলা রেডিয়েশন রেডিয়েশন তার মানে লাখে আর্নি আতুর কানমা ইসি মুনিট আ অক আরলো নর্মেল আ টেম্পারেচার দো জেনেবা ইনুট মুনিট আরলো খে 37 ডিগ্রি সেলসিয়াস দো জংসি লাসো টেম্পারেচার পেন হং আ টেম্পারেচার সি জংসি 40 আনলে রক পতে এ অক আরলো টেম্পারেচার পেন হলাসো টেম্পারেচার কে অং আজয়নে আসো কে সো চলং পনিক দেট পো
1: চুরল ডক্টর পাচিনি পন পন তাংতি লাবাং সো কে সো বাং আরনি কে সো পেন কে লাক পেন কপি কা চপ্রেক দোল
2: লা সো কে সো কে পাং থেগি বতে জেনেবা আরনি কে সো পেন কে লাক লাবাং কে জংসি আমুনিত কে সো বাংলে সাইটিকি ও লালো পতে লাবাং কে আং ইওয়াং সিপ তাং হো বা দুজি সিতালা জংসি হিট স্ট্রোক পতে বিসি কই কে আরেং ল আং টুর বালা আল

0: আম কেকে লাই বালা ক্রেফিট লো পতে ইলি তুমলাই হিস্ট্রক পুপেন পাংবার মিলো
1: তংতে মানি জং সিলা বংসু কেসু আসন দু পুটি কুসন সি এমে থাং জুং জুং চেপা জক থেকপ
0: জং সি মানে লাসন নাকি সো মেন মেন চলং ইক আদুং আরাই হসপিটাল বালা সেকেছে লাং আদুং আবে পতে কেচেং সি লাসন কি সো অমনি ফানমাংকে আবিন লং সি পনাং পো লাসো লগত দু পুটি ফ্যান তামে পাজাব নাং পো বা লং খাং সাম সে তামে আছি ঠক লং আপক লং বা চিংকেপ লং সে তামে মাই প্যান লোটে লাসো আ হেড স্ট্রোক পু কো আননে বাং আরলো কিসু লুক লাসো পদাং আসাব ও পাখম ইক ফোনমে আং প্যান জং সি তে আমুনেট বাং আ হোস বাং আবেদেট আলাম তা নিংজি উন এ আমেকটা চিংপু উন এ তে লাবাংকে এলিতুম উন তে সে কেছে লাঙাডি মেডিকেল কলেজ তামে বা লা সাব সেন্টার তামে লান বাং পাতি বক দাম নাং পো আকো জং সি লান বাং তা তং সে করুন এ পোটে কে চেং সি কেলা ও আর এস তামে বা খেলং কে জয় কে ল্যাং সে তামে আর্নি সি লিটার হেনি লিটার প্রিবাকে জুন পন লোপতে পেনাং আন আকে সো লা সো কে সো পেন্তা চেপাং রাই পন উন
1: চরল ডক্টর পাচিনি পন পদ তাংতে লা বাং সো আকে সো কান ফেরে মেমে দোল
0: জং সি লা সো আকে সো ক্যাটেগরি লাং দাম লোপতে জং সি আলাম বাং সিনিং জি উন এ ছট আমেক লাহাই চিংফু উন লাহাই পোতে এলি তুমলা লাং কে জুন প্যান্টামে বা ও আর এস কে জুন প্যান্টামে জং সি আমুনেট বাং আমেকটা চিংফুন এ আরি আকেং সানলাপ বা লা আমেক লাহাইটা চিংফুন এ আবাং সিতামে সো পিক পোতে এলি তুম তং সে কট প্যান লা সে কেছে লাং আদিম আন বাং পাতি বক হেড সি কেমে আঠে মানে লা কেপাডেরা জগ মো আফি ব্রেন লং তামে লিভার লং তামে পেন কিডনি লং সিতামে কেহেং নজি আংরিং থে ও
1: তংতে লবং সো কে সো কে কুমার তুমসি কি অংডুং কে লং কে অংল
0: লাসো কে সো বিসি কই কেলা সাইটি কি তুমল আং পেনলা ও সমার তুম সাইটি কি তুম কেলা জংসি ক্লেম লো পুসি তামে ফু দি বাবে জেনেবা ফুটুপ তাবেল আরি সিতামে ছয় রি কিডিং চিং ছয় ছয় প বা সাইটি কি বাং বিসি ছেলাং রং প লাং কে জুন কে কম পড়নি সো দিন টু কে চিং তো লাতুম বংসি বিসি কই লং পেন অসমার তুম ফান বাংকে লি আর লেঙ্গে থে তুম সিতামে অসমার তুম হানতা লাসন কে সো ছলং লক না পু পেনাং পেনুং আং ঠেক লং লে লাহাই প ইলি তুমলা লাং পাজুন দুন দে প বা কে চোক কে জুন লাহাই সিতামে কেলাং দুন কে পাং খ্রে সিতামে লা বাংটাই এসন লাসো কে সো খেলং পন আং ঠেক লং পং লগা ঠেক নিলি লা সাই কেটি কি তুম আরাত দোয়ান তুম ফান সিতামে এসন সনি লা নিলিহীন পেন পাচিনি কাং টুং কে লাপুল জংসি উন পোটে আলাংলি তুমসিতা মেলা বারো বাজি টু সারি বাজি আং বং লা সো হুটকে আর্নি গো সিতা মে আং টাং দো চেদল সো হুট উন পোটে আলাংলি তুম কাম সিতা মে আসাব ও আদাক ছিপি নাঙি আং পেন লা সো লগত আলাংলি তুম জংসি সাইটি কি বম পোসিতা মে আলম লম পেন আবিন সিতা মে পাতে বক নাঙি লা সো লগত লাং বাংকে আলাংলি তুম কানমা কিজুন লানসি অক আপ্রাণ সিতামে আকো লাসো কেসো প্যান্টামে চেপাং রাইপন পেনাং আনকে উনজি
1: তংদি মানে উসো কচুপা থিয়ে তুম ফানসিতামি লাবাংসো আকেসো পেন কোসন লোকা পেচিং রাইজি
0: নন জংসিলা অসমার চপা থে তুম লাতুম লাসো কেসো পেন চেপাং রাইয়ে বতে বিসি কই আলাংলি তুমবাং কে ক্লেম নাঙি বাংকে লা কো আনমা অক আপ্রাণ আলগত লা উসো চপা থে বমা হুদ লা মেডিসিন কিছু দুন আলগত আনিয়ে আক আফ্রান ফান বাং জেনেবা কিছু কেজুন চিঠিক দুন পাকা নাং পো লা সো আলং বিসি কই কে চেং সি আলং কে আলং লিতুম লাং সি তামে আবাং আরো পেনাং আন্দো নাংজি লা পেন আলং লিতুম লা থে সে রে তামে আলাং জেনেবা হানথর পুসি তামে লিমু আলাং পনয় বা লা সন আনারস আলাং পুসি তামে লাহাই ছুদুন তে লাখে ইসি ভিটামিন সি প আলং লিতুম লা সো আকে সো বা লা সো হিট স্ট্রোক পেন সিতামে আসাব ও কে চাপা জক পনুঞ্জি
1: তংতে লাবাং সো কে সো কে কে মে বাং আর জি দিন ক্লুই মা
0: নন লা নিলি চিনি দাম আটেং বতে লা সো কে সো জংসি আমনেট সিরিয়াস ও এ মানে লা জংসি আগম ছিলং লে আহো সা বেপিন বতে লা বাংকে ইসি ফেরে দাম এম এলো লাসন লো বতে লাখে এমার্জেন্সি সি ছেলাং দুন দাপ্রাং নাঙি জংসি আমনেট বাং আল্লাম সি খেলাই ছট বাতে আবাং সি কেসো রেট লাহাই পোলেতে ইলি তুম কে চেং সি কে মেন মেন ডবাই পাছো ছে দেট সি কেমে লাসন হুটকে ইলি তুম কে ক্লেম নাঙি বাংকে উন পোতে পে লং লাং ফাচাম সি আতেহাং কেমাই লা পেন তা পেনাং আন আবাং আংটাং সিতামে পাসুন পেন ইলি তুম লাসো

0: থাকনো জংসি লা সাইকেটি কি বালা বিসি কই হং কে ওলাই লাতুমতে লি সোয়ারলো পুপে বা সপিন সো পুতামেলাকে হং কে ওলাই বেগি তা জংসি লা হং কে ওলাই লগত যা কং পি আকাম কে ক্লেম দুন আং ই কিবু ও আকাম জংসি কে ক্লেম দুন বতেল নিলি চিনি দা মাতেং পেনতে আলাং লি লা সন আমনি তুমাংসি লা সন কে সো কেলং ফোন বাংকে কে অংজি
1: তে ও সুমার তুমলা বাং সো কে সো চলং বাংকে কো সো আর তা পেন সি অং দং সুমার তুমকে লং ল
0: লাকে ইলি তুম লাং দাম লোতে লা আকেং

0: lason kiso kelong phone bangke kong ji
1: tangte osomar tum labang so kiso cholong po bangke ko suar ta pen si ongdong osomar tum kelong la
0: lake ili tum lang dam lote la akeng dam thek ba ju arta pu dam lote ningkan pho ba ningkan trok lano somar tum ke ki ju thek chit apor lo po arni ki so pupe arve ge jang pupe la tum bang ke ki ju si bisi koi ke chelang po la si apor si tame ja chini nelo la si nili chini da mateng te la so arta bang si bisi koi ki so si tame cholong ong ji
1: চুরলো বা চিনি পন পন তাতে লাপুসন ও সোমার তুমফান কোসন বেন সি লাং সো কে সো বা চলং রে পিন পেন কাপাচিং রাই থেকে
0: জং সি এলি তুমলা ও সোমার ফ্যান লা সো কে সো পেন পাচিং রাই বুতে ইলি সনি সন থম ক্লেম দু নাই বা ইলি তুমলা ও সোমার কে জুই সিতামে ল্যাং দু নাই জং সি ও সোমার জুই পুস্তামে আদাব আলম জেনে বা ফরফাই ট্রক ট্রকসি আলম পেন সিতামে লা বারো বাজি আন লম আর্নি ইসো ব্যাং পাচিং টু তে দে নাই জং সি লা আনগা চিং টু লোবতে আর নি তামে কান মা আং টাং সে তামে লা ওসমার সে তামে আর ছাগন এ দেপ লা সো কি সো সে তামে কে লং ই আং রিং থে দুং দোল
1: তংতি ইনুত আমুনিত লাবাং সো কে সো কাচলং চেং মাতে কাচলং ওয়ার লো পুকু পুসন সি কাচে প্রেক দোল
0: জং সি ইলি তুম লা কে বেলে কা কে সো সোনা আসিন লুজি ফুয়াত বাং কে কালি দেপ লা সি লা সোন কে পাং থেক বাং কে নিলি চিনি দা মাতেং তে লা বাঙ্গা সাবো কা সিক সাক দো চাজি তালা সো কে সো নন হেপ সি কে লং পু লাগ পাং থেক ই ফানবতে ইলি লাংনামি তে আরেং লং সিতামে লাংমে বা আব্রেন লং সিতামে লাংমে জং সি আরেং সিতামে ক্রেং পিগি লা সো লগত আরেং আ লং সিতামে আর্নি কাং টাং আপত কি ইক সিপ বা লা সন আং থেক তামে লং ফোনজি
1: তংতে লাবাং সো কে সো ডক্টর তুমলং পালি ইয়াত লো পুরতে লাবাং সো ফি কে কুসন পেন সি কে লাং পনল
0: জং সি লা সন কে সো গে চ লং পেন আ সে কে চ লাং আ দেম পাতে বক ইক পতে কে চেং সি বাং কে আলাং লি তুম ফান বাং কে জং সি আ ফু সো পিক পতে পেরিস্তামোর লাহাই সে তামে পি পন প আ লগত আ রেং সে তামে জং সি কে ক্রেং দো ও পতে সালাইন সে তামে পি প লগত ও আর এস সে তামে কে পাঁচজন ফান পি প লা সো কে সো কে বিসি কই সে তামে আর নিসি বা নি নি পেন আ ফিলতে আবাং সে তামে চেবাং প বালাসো কে সো পেন তামে কে জগ ইয়াং রিং থে তান্দ
1: কাংতে লাবাং সো আকে সো পেন আ জগ ইনুত আমুনিত আপ্রান্দাম ইকচুই আনস তামি দুজিম
0: জং সি মুনিত আর নি সো চিং টো পেন জং সি আ টেম্পারেচার হং আ টেম্পারেচার জং সি ফারোই সিরা প্লি ফারেনহাইট লা আন দো কক পোতে লাবাং কে ডাইরেক্টলি কে সো জং সি চেলাং দুনুন এ পোতে লাদাক পেন আব্রেন সে তামে কাং পো লা সো জয়নে পেন আলাংলি লা আচিথে পুস্তামে ইংল্যান্ড ইকচারজি লা সো লগত আবাং কে খ্রেং আ জয়নে পেন আ পিসাব কে দাম দে বা আং ই কিবু বে আ জয়নে পেন সে তামে অ গাড়ো সে তামে কে কাং ই আং রিং বাং থে পিক লা থে লোপতে অক আবাং আড়ো কানমা অর্গ্যান কে দো সে তামে পিও পেন পো লান সো সে আও খেং নজি আং রিং নার্সি দামিক বম ফো
1: চুরলো ডক্টর পাচিনি পন পদ তাংতে লাবাং সো অকে সো বাং কে আর্নি কে সো হুটবু তাংতে নন কে ফাং অক আপর আর্নি কে সো লাপেন হল কাংসাম আপর আর্নি কে সো সুতামে কাংসাম আপর হচ্ছে তামে আর্নি কে সো পিক দো হল সো হচ্ছে তামে লাবাং অকে সো কাচলং তা দুই মা
0: জংসি লা কাংসাম হুট পেন নন লা কে ফাং অক হুট আর্নি আহিত বাং কে দো পুয়াই ফিট সুতামে কাংসাম হুট বাং কে নন লা কে ফাং অক হুট পেন আ টেম্পারেচার বাং কে লা এস এ হোল লা এনভাইরমেন্ট সে তামে আসাব ও কেছে প্রেক দো লা সো জয়নে সি লা কে ফাং অগ হুদ ক আনমা আং টাং কে দো সে তামে কাং সাম হুদ বাংকে আং টাং তা আসাব ও কে কেছে লার দো লা সিয়াং পেন মুনে আ অক সে তামে হলা সুদ কে আ টেম্পারেচার সে তামে আসাব ও কে কম কে দো লা সো জয়নে পেন সি লা সো আকে সো সে তামে মেন মেন কে কে চলং ফিট জি ফু আজাদ বাং গাং রিম খম সে
1: তংতে ইলি তোমাং কাঙালং কোসো পর সিলা বাং সো আকে সো বাং কে লং কে অংলো
0: লাংনামে লতে ইলি তুমলা আচে ক্লো হিসাব বিসি কই আরনি কি সো পতে লা পাই পাই হত লা কে ইলি তুম সে তামে লা স্কুল কি দোন সমার হান্তা ঠেক লং জি লা 15 আগস্ট পুসি তামে বা দা স্কুল লং সে তামে অ্যাসেম্বলি লং সে তামে সমার তুম মেন মেন ক্রেপ হিট তাং হ বা লা 15 আগস্ট হো সে তামে লা পেরেড কে কুড়ি হুট সে তামে কে ক্রেপ ডুব ডো লা সো হুট বাং কে লাং দাম এরলোতে বেলেগ আছে ক্লো প্যান পাংবার দাম লোতে লা সো আছে ক্লো হুট সি বিসি কই লা সো নাকে সো বাং কে লং পন সে কে অং
1: তাংতে লা সো পর হুট কে চো কে জুন পেন চেং ল কে দো কে থাক কাছে রে জি আবাং কে কোসনি

0: là số hút cái chế này bộ kể là ăn rất bằng bị sĩ coi cái chênh si hút kể ili un bó tèr ni văng sita mê e ô cà lô lăng băng bên năng ăn cái bà lê năng y là số lo gót bên ili là thế xế rê sita mê cái chô đun năng y là thế xế rê cái chôn năng cọc băng kể là e ô cà lô có ăn mà vitamin kà vê sita mê cái bà đô phán nó ăn bên là ăn như số có ăn mà ili à cái chế rê đun Geneva nu deng sitame en po nang po peri sitame choi sitame ari kidinga choi si en nang po ako jong si un pote phutup sitame che kupon te ili tum la so a head stroke pu pen che pa jok pon nji
1: Churolo, pachini ponopon. Tangte la bang so ke so pathak. Kachini ni pena jok kache thanta lapusonta duma.
0: la so ke so pen non lom ke pang thek nang ni bang ke munit atum la a phu ke so pen la so head stroke pu ili tum a sap o pang thek nang ni ke la pu hen lo munit tum ko a temperature a phu jene ba 100 degree celsius lan si ke so pote la ili tum bang ke a phu ke so phule pu dam ta chok jong si 100 pen a bi si jene ba 40 degree celsius tang ho ba 104 fahrenheit la an si ke do a temperature ke lang a teng pen ang pen la so ke so ke cholong lok amnit jong si a history do je arni ge so long kam ge klem do barni so ke ching tang do o pote ili tum pu dame la so temperature he sap pen sta me la bang ke heat stroke pu sta me pu pon ek me lo
1: tangte mehenili nangkar ju phang ok sep sep pen langkang sam ki jun pu son si non phang ok pen hemar lu e si ki do dim la pu son lu chok pulote e bang a phan thang thi chi ma
0: yong si la phang ok sip sip pen ili e si ar lo ki lut lo pote ke cheng si ok ar lo bang ke lan pasik sak se bon si ta me la sap o ke kom gi bang ke ang i bang men men kom hek po la ang i ke kom ma join ne ko an ma la in nut normal la munit bar so ke dam nei pu si ta me la bang ke kom ek chat po la so a join ne a kidney long si ta me a sap o la leka kheng no a ki so ke cholong log yi ang ring do la so logot la men men so look look a temperature pen men men in some dop a temperature la ka chepre ka joine a phugi so ke long yi sita me ang ring do koklo la so logot ke pasi i punoi bate a phu karting pu sita me a sap o a okar lo ke chepre pu sita me ke long yi ang thek sita me thek pon long po pa thek
1: Churulo, pachini pon pon. Tangte ki jutsi nang li rata phan. Koson pen si non barla por hut kai ki ta ok pran ki mi sen pen ki do ver chi so pa thak thanik chi ma
0: nili hin pen la kalbi solang do arat phan isi khethan pachini poneng tung lo ang pen chuning ri lo jong si alang li tum saiti ki phunoi ba school ki don arat putum sita me un an ke alang li tum la so ke so cha pa jog ipote nu deng che ponang yi lang sita me ঘণ্টাই সি আফি আফি পুস্তামে জুন দুনাংজি আং পেন উন আন কে আলাং লিতুম লা ফাং অক্সি পুরা লাং খাং সাম কি জুন দুন দে দে জি ফান বাংসি নিলি হিন পেন কে চুনং রিপন ল আথে নন পেনাং আন কি সু কে থেক নন নং বুস্তামে লা ফাং অক্সি সি পো লাং খাং সাম কি জুন দুনা জয়নে লা আ অক আর লো কে হজমুন এ পো আ পোক ডিসেন্ট্রি সিতামে লং লক পো বা আনিং সিতামে ওয়াং পো la pen sing jam phu noi a phu so sta me la so men men a temperature ke chelar a joine la lang li tum la hai a ki sung sta me chi tong pon nangi kok po
1: churu lo doctor tangti doctor pini ka por lam ta do kok po chingki je than ji alam le 2 week lang po bas hit sta pini abang ke la pon le chi hu chi pur alam chi bang ke ing ton por ing na nangli phan sta me churu lo doctor la pon a sai ki ong bang pen a por chi bidon thega pon বুধ ডক্টর নাংলি পান সুরি সুরি কার্ডম পজরে গেল
0: কারণ
2: লপন পর নাংলি টুম ওক প্রাণা জামে কাং ডেং লং পেন হিট স্ট্রোক কে সু পুথা ডক্টর রাংসিনা টপি লাপেন সেংকান কি মিং টিপিয়া তুমাং বং চিহু চিপুট আর জুই লং ডাং লাকে আকাশবাণী দীপু কেনং সোট কে পাচিনি আলামজের আর যুদ্ধা এলপিজি মতে চুতুন চুদাঙা গ্যাস আরো না তেং পেন চিথরণাং জি কোনার নে কে ওয়াক পেন গ্যাস কে তেত আং নিম ইং নিম লং পোলোতে রেগুলেটর আর সুইস ইং কির সেরাক পেন হেম আং হাপ পি লা পেন ইং হাপ সু ইং পুয়া নাং জি

নলে নালে তুম লেডি গাগা লাপেন ব্রুনো মার্সা টুপেন কিলুন আর জুই লং টাল আলুন থু উবাস্তাং আবেন টুপেন কিলুন আর জুই সেনাং আলুন দালাম থেলকে দ্য রিজন টোটাংতে আর জুই সেনাং লবাং সোলন

0: Inglês aluno que lo que perdió que la pon sí, canto negro.
1: কাটম রাজার
2: কাটম কাটম বেসাং হো
1: নালি কে সাই ক্লেম লক বুঝ
2: ওই লাপু লজো
1: নালি তে মরং কে আরং আসার পেন মাসি থুর জ মাসি আরং ক্লার ইগরে ললে
2: ওই তিজ চেপুং কে দোনো দাকে হ
1: মি পিগলো রং স্যার ও চিনাম তা নিলি গার্জুল নালি তে মরং কে কার বিয়াং লং বং পেন কে ক্লার নাই আরং আমেন পেন নং ইলং দুন বুসি বিটার জুল
2: নালি তুম কাদো কবে হির জুমেলো জো
1: মি পিগলো রং স্যার নাংরি তোমার রংকে আমেন পেন চেতন চিদলু রং কাংঠির কপাংঠির আসাই কি আর নাম আসাইলু লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশন তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাইল চেরাপ চেতু দুনো নাই
3: লবাংস আসাই পেন ইলিতু মিঠাং আ অপ্রাণ কেমি সেন লাপেন ডেট কাংঠির এ জেফান মিঠাং আহেম কম হেমরাই সাই হেম হিথিকুলা লাপেন কিজুই কেলাং আদিম হে হুই আলং কাই কেতা পাকলার এট লোনা লাপেন পাংথির এট লোনা
1: লাসি মিথাং ইং থির জিরলতে জুতাং ইং থির জিরপো
0: আদুন্থু পিনি এলাম জে রাজা মেঘ আং দেং লং পেন মাইক্রো ফাইন্যান্স আবুথাক সঞ্জয় ইংলেং লাপেন হুদ বাং ফি হুনালি তেরন পি আতুমাং বং চিহু চিপুত আর যুগ সেনা
4: আফ্রাংসি রেডিও নাঙ্কার জুদুন কেডো আনা তুমা ফান আনতা কারদমাং পাজির ইগল পিনি চিহু চিপুদা যাই মেক আলং কাচিং কি কাচি থান পঞ্জি আথিপি লাকে মাইক্রো ফাইন্যান্স পুয়া পুথাক সি চিংকি চিথান পন ইকপো লবংস পুথাক ক্লার ডাক পেন কাচিনি জি ফানপুরা নিলিতুম আকাশবাণী রিফুয়া হিন পেন কাচু ফাপন্দ আলাং লিমেন লাকে স্যার সঞ্জয় ইংলেং আলাং লিকে এক্সিস ব্যাংক ডিফু আলং মাইক্রো ফাইন্যান্স এমপ্লয়ি আসাইসি ক্লেমিক বম তংটে আফ্রাংসি নংলি ফান আকাশবাণী ডিফু হিন পেন কারদমাং পাজির ইগল
5: নিলি হিন পান্তাল আকাশবাণী লং কেক্লেমা বাং ফু বাং ফিতুম আন পান্তা কারদম পাজির ল কারদম
4: তংটে আফ্রাংসি আলাম থেলে চিথান পন ইগল না মাইক্রো ফাইন্যান্স পুকে কপি ফানসি কি পুদাম ইগল লাপেন কোনাত পেনসি কি প্লাং ইচেং ল
5: মাইক্রো ফাইন্যান্স পুকে ননিলি তুম

0: ya phan pu la tang te lai hu ya lu na long ke ko mata tuma phan si ki pi pi la
1: microfinance pu si ke panong pi ke la sar pe mar tum phan si ke panong pi lo la bang ke athela sar pe mar tum phan panong la sar pe mar tum phan pa char jap thek je phan hendi la aprang la microfinance nang ni leng ko hut bang ke sar pe mar tum talap pu do prang prang la son si ke thek long he sa non la microfinance ke bang pen mata sar pe mar tum ta na ne pe ri dukan so pu non ma hola sa dukan pu non ma peri keroy amisin tailoring lahai chubi kok punon lahai hotel puna so sa lahai ka chukli dolo je mane la microfinance pen ko ania ke rap ki pilo alang ni tum phan je mane business pa choklem inang pu mane la pin so tum han chokha jok plot pen la aro so tum han ke pachar jap thek abar sai ki pi a phan si la microfinance pu ke ki er dam lo
0: tang te la so lun ke so pin so tum phan ta la so lun along awar sai ki pipon do ma
1: la so lun bang ke mo pen ani lining je lo sarpe mar det tum han si ke panong people lo sarpe mar tum han si pi ek chot lo sarpe mar putali la okor jang tum ta en ke en iglong he sita a condition bang do ik tu kok lo lat alang li tum han bang ke he alang li bang ning kan thong ke pra pho an pleng ik nang po la okor jang tum le en ji pulo te en ke hola alang li numini ke che pon ji bang ke penansi do de der lo por okor jang pu pot la alang li tum han numini ke apai nale tu apo lekle tela achekle tum ma korte tum lasan man jalang lin muni ke chupon ik nang po
0: bi pik lo nang li thanda malam thi tangte pu thon ni li nang li phana ju thik la tangte lang dam et lo pulo te non alom ge a jan alun le li tum ng pu sitame ec civil score ke lang pon do kok ti ti tangte nang li tum ta la pu son ke lang pon do do ma chong se do pulo te nang li tum ge ko son son se ke lang ik lo
1: li tum civil score ke nil akaprek aprek tum si belak jam pola nil tum long pasini le nang thanik chotpo nil tum long civil score ke lang gela pulo pinan so phanda lang ek der lo la lun ken ji phanta mala numini ke cho ahema sor phana nil tum check ek der lo la si ko anpen si ke civil score ke nai ma tela a number civil score ke judi aprang alang lina ne nana lun and pen kachitu henodak busta phina ne nana en lo pulo te alang li tum civil score ke uthi det ti ma ti di po la pulo te civil mang ke do po মানে সিভিল কে দো পুপুলো মতে আলাং লিতো মাংকে সিভিল কে দো সিতা ছয়তং লং লং লেদেনে পুলতে লা সো লং লেপত বাংকে হলা প্রাং আলাং লিনানে নানা কে এন লং কে চিত্তু কে মে মে পরান্ত নিতুম লং মাই ক্লাং ইক লাপো ক্লাং লাপো অংকে লা সি আলাং লি বাঙ্গানি কে সিভিল স্কোর কে মে সেন সিতা পিপো সি লং লেদে লপতে লা লো আলাং লি প্রাং কো নানে নানা কে এন পেন কে চিত্তু হেনো দাক পুলতে লা সি নিলি তুম লং বাঙ্গা চাক ইক লক তিলো লং লেদে তে তিলো ইনকে লা পিন সো আফান দা লা সোন দাক থাক লো পেন সো ফানা চেক পো পো পট লা সোন ই সি ভেট লো ইনকে কো আন পেন সি লুন কে লয় মা পুলতে হলা pinanso bahini pangrum pet pen kom pik anai la tum bahini pangrum pet pen kisman tum edu pik pik ti timati nolom kelun ke anta joy pik lo pot kisman tum ke house loan da do car loan do ji ma dangnia loan dai do ti tip ala sona bang phimang phulani li tum long check dun pulote long ek det puni li tum long bang ke athe hola ki pinai si ki do ong munak lo mate di masila si la son bang long le det po matro la hamai no munit pusi pudam nang kok po jodi loan en pustala so sanan nana en masa kuri li tum long lanang en dun putela son tum mang long tu ek puni li tum long ta
0: microfinance loan jong se nang li customer phan loan pilo pulote nang li tum customer tum along field survey hui ke lang dam la puson ta claim nang ji ma
1: kalang ek lo field survey ke kenang sot lo la bang ka la dak microfinance nang kang pu cheng lo pulote la nili tum de la ka prek prek tum pusita he di la microfinance nang kang pu cheng lo pulote ke cheng ke rong ar lo solid ipo lang li tum bang ke rong ar solid ipo hola dak lom survey dam ik po ma gang pura hem pusita dam ik po ma te ka lite la dukana lom pusita la inu bani bani chingki po chingki che than pen le judi nang en dun ji a jad ji pulote la nili tum number ma che tekang ek det po he tekang ek det pen phila tum phan mo pachin বাই তয় প কে এনজি পুলতে মনাং কল মই পিসানি লি তুমাং চাথান ই কাং প হে কে যদি নাং কল পজেন লি তুমাং কে আকো নেক্সট টাইম দাম তুলি পোল তুম ভান ক সনবেন্সি না পি মা ক সন মা পুল হাই থানা মিক প হে আকো হ্যালো
0: তংতে মাইক্রো ফাইন্যান্স আলং জং সি লুন এন লো পুলতে ইন্টারেস্ট মাতে আবাত কি পিনাং জি আবাং কে ফান কো আন সি পিনাং প
1: মাইক্রো ফাইন্যান্স লং anutin a company ma anutin a bank tum sia ka preka pot ke en la nil tum long bank ke isi flat interest pusi dui glo a loan ta ning kan hini a parman pusi pathik ek derlo la ning kan hini ki tu nei ko an mala sot interest bang ge batai si si thi ek der polang li tum phan la loan ju je tik tak ke kon si ki tu nei ma he de suri hini puno suri ke thom puno stala so thanks pinang ver

0: tum pu seta jelji pu sipu po jelji pu letala joint liability group pu sipu po he inkela ssg tu mangta group lo seta la tu mangke prekchat la hola tu mangke ta chiklo yon wang poisa ka chirung hai ta do ekonom tala tum ke maintain nai akula tum ke loan long pu seta la ssg tu mangke a chiklo yon wang la pu la tum loan council ke long ma group tum chirung policy thap dam nang na Stanley tum long bang la kachi rung la chiklo yon bang account ke maintain putave kola single account putale anutin mana account do repo la so teng Stanley tum bang ke loan ta ke pi nil tum bang jal jia loan bang lo
1: tangte ko mane jong se microfinance employee asai claim dun ji ning hanga tum du pulorte la microfinance along ke apply dun ji mate sai ki claim dun ji phan ke satlang he hui ki pidun mate education qualification mate kachar li la son jong pon la pusan do ma
0: kalang duik dak bang ke la lo la dak abar sai chuan dun ji pulote degree ke do igwek nang po inke ene ke like advertisement da pipe he athela pu private a company pula bank pula sanchat ma de advertisement na pipe la da banga jone ba non nili phan pu not ma ka prek phan pu sita nili non daklem dun ek bom lo pula post khali do ma we ma pu ke holang song sor si chini ek ma ti de nili phan ke dak local pula nili phanang pu ek po munet nai nang li ritha me sena son pu po ke ke porhi ke la san graduate nang ji pu ta la tum nang pu ek po he pom ke nili mang ining ching samunit dolo ma claim ke da messenger pulote alang lipani li thanik po he jodi alang libang aning hang pulote ni li alang li la ba data bang ni li phanang pa pidet po ingkela so ba data bang ni li huang song po thai ek tu po ingkela la tum tala pula ka prek prek pen da pang room po he bang pli bang pola sra lang li tum ta pang room po ni li phanang pang room po ingke la tum interview and po isia det la tum thek ek po he la interview and pola tum aning ching samaling si big bong ke kam claim thai ma tek the ma ma kam claim pen da mo pen pa gundugul de ji ma ma te amuni chong peng ma mana chong roma la son dui ma ti di la tum lang pa me pong ke ate hola interview ke anong selang li tum han ke lang lap lo ma te la interview ki people me sen aning ching samjot pro te la tum bang pon ik pong ke
1: me pinglo nang li ki thanda malam thi la pen churo lo nang li microfinance saputak la rak pen kapachinie pot ili tum ka ching ki ka chithanang bong pen la radio nang kar judun arat ke do ana tum manta ali nang longdon popusi ni lita ning thelo tangte pini ke apor chok tang lo la si ili tum ka ching ki ka chithan ke la pan le ington ikok lo na kardom
0: kardom lapor nang li tum pini elam je raja me kang ding long pen micro finance saputak sonjoy ingleng la pen hunali teron pia tumang bong chiu chiput arju long tang Lagi Akaswani Dipu. Adun tu, kenang sot ke pacini alam jir arjuik tha. Thengpi ke lang tomon lapen arki ka chihopen ke khanga banglo. Thengpi theng prang lapen ing nam na ke virpena jok kereng et achethe ke doa pianta akisung do tanglo. Nampi namdur tongsekot pen kan hawa jok tomon te printa kachitonte nang do tanglo. Kereng era pi an reng dok reng ni pen kapareng je phan theng pi e nang ji la pen rai kom nang ji. Det chanri chanjai la pen ale ra cham kapedo phan theng pi e nang ji. Nalitum jong si ka chuning re alonji dar juing tum pulo te alom biloma jame ka long le WhatsApp nang lo ikna. WhatsApp number ke sirkep li trok si trok nerkep nerkep phaiwi phaiwi nerkep ho. WhatsApp along ke tok nang ji ke lapu hen lo jame ka men la ke alom bilom. Komat si kilun malun si pi la pen alun si po men. Alun alam the asap su tok nang ji. কার্জু কাংতুং আতুম কে দু আদিম মাতে আরং আমেন লাপেন কার্জু কাংতুং আতুম আমেন আলম বিলোমা জায় মেঘ কে ইরুই আলং বাতাহিনি সি রত পার্জুজন লাকে ভোমকুরু আনি আদাব পরফাই নেরকেপ রামিনি থংকেপ লাপেন আজু পরফাই সিরকেপ রামিনি থংকেপ আপর কেনাং সর কে পাচিনি এলাম জির কে লাপনিক জটল লাকে আকাশবাণী দীপু নালিতুম জামে কার্জু লং বম লাকে এফ এম বেন বেন ফারো শিরা তকবরা সিরকেপ মেগাহার্স News on air app lapen race a appen sitame akaswani dipho jame arjuk lungji non studio khuria por por phainer camera minute plikera pho plengji dog doglo por phainer camera minute plikera pho plenglo te delhi pen ke pachita khindia lampen samachar sandhya arjuk lungpo puthot por phai sir ke plenglo te delhi pen le thot ke pachita english lampen news

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পু বিরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাগল কা হোমরি দাম নংজি কে
1: লাদাগল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
2: লাকি আকাশবাণী দিফু আদন্থু ইংলিশ লামজির আজামে গাংডেং লংপেন হেলভিলেন তি মুং বিপেন কে থান পন বায়োডাইভার্সিটি কনজারভেশন অফ জিপি এন জিসু অপুথাক ইংলিশ আলামজির পেন কে থান পন আর জুইসেনা
3: দ্য কল ফর বায়োডাইভার্সিটি কনজারভেশন অফ জিপি এন জিসু ডিপ ইন দ্য ফরেস্ট অফ কার্বি আংলং আসাম About 139 kilometers from the district headquarters in Dipu lie two quiet but powerful natural wonders, Jipi and Jisu. They are not mighty rivers nor snow-capped peaks. They are something far more humble and yet absolutely vital. They are salt lakes, and they are alive with wildlife, culture, and history. For generations, Birds and animals have come to Jipi and Jisu to drink and to feed. Today, we take you on a journey to Jipi and Jisu to discover what makes them so unique, why they matter, and what can be done to protect them. What are salt lakes and why do they matter? Let's start with the basics. A salt lake is a natural deposit where animals and birds can obtain essential minerals by leaking soil, mud, or water that contains these nutrients. These minerals are vital, especially for herbivores, because their plant-based diet often lacks the nutrients they need to stay healthy. At Jipi and Jisu, this mineral-rich soil collects in small water holes deep in the forest. And every day, wildlife from across the Eastern Karbianglong Forest Reserve travels here, sometimes from kilometers away, just for a sip or a lick. These salt lakes are nature's pharmacy, and every visit is a dose of life. Jipi and Jisu are located in the

ইদুত পেন আসে আজ আমি গং দেন লংপেন আদন্থু আলোন জেরামেন লকে চিকি পিসি আমির তো দাংতে আর জুক সিনা লাবাং সোলন।

নলে নালে তুম চিকি পিসি আমির পোয়াল নালামঝের আর জুই লোক ইনুদ বেলাসে আলুন কেলকে পারজু জামে গ্যাং ডেং লং পেন কে জুত সি আলুন জেরামেন আর জুই সিনাং আলুন জেরালাম থেলকে আর নি সিলে তো দাংতে আর জুই সিনাং লাভাং সোলঞ্জের

লাগে আকাশবাণী ডিপু নালে তুম যাই কার্জুলং বোম লাগে এফ এম বেন বেন ভারত সিরা তক বড় সিরকে মেগা হার্স নিউজ অন এয়ার এফ লাপেন রেস আই এফ পেন তামে নালে তুম আকাশবাণী ডিপু আজামে আর জুইলং জি

non studio khoria por por phai ke plank tang lo po si transmission la long ke ona jam ek chitame kerot ke parju ke la pon si kang ton ni lo pini control room la long sair bu ke denga bang phula ke engineer on duty biren timu broadcast assistant samson taro la pen bang phu bang phiki thon ke bana sai ke klema bang son siram tisu puthor pena bada por phai por amnit phoke ba por le chitong ek lo na radio karju ke donara ra phani li বেশ বুঝে রং ফার কার্ডম না বুঝে রাখলো তাংতে নিলি তাকে ধরে রাখলো দমে থাকমে কার্ডম জয় হিন্দ।